জ্যোতিকা রায়ের কণ্ঠে ভক্তিগীতি শুনছিলেন আকাশবাণী কৈলা শহর। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ পড়ে আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ রিলে করে শোনানো হবে।

আকাশবাণী। খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলা আজ নতুন দিল্লিতে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারতের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়া বিশেষ সহায়ক ভূমিকা নিয়েছিল। ভারত ও কানাডার মধ্যে প্রস্তাবিত সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি আলোচনার পঞ্চম পর্ব আজ কানাডার অটাওয়ায় শুরু হবে। আঞ্চলিক অর্থনীতিতে গতি আনতে চারটি নতুন বিমানবন্দর তৈরির জন্য পশ্চিমবঙ্গ সরকার আজ কেন্দ্রের সঙ্গে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করবে। মার্কিন যুক্তরাষ্ট্র শর্ত পূরণ না করলে হরমুজ প্রণালী বন্ধই থাকবে। মার্কিনিরা সামরিক পথ নিলে তেহরানও প্রস্তুত স্পষ্ট বার্তা ইরানে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এশিয়ান গেমসের দুর্দান্ত পারফরমেন্সের জন্য ক্রীড়াবিদদের অভিনন্দন জানিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলা আজ নতুন দিল্লিতে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সহ তিন দিনের সরকারি সফরে আজ নতুন দিল্লিতে আসছেন তিনি। এবছর এটি তার দ্বিতীয় সফর। বৈঠকে প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট পারমেলা বাণিজ্য ও বিনিয়োগ, বিজ্ঞান, প্রযুক্তি উদ্ভাবন, সংস্কৃতি এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। এছাড়া উভয় নেতৃত্ব আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলী এবং বহুপাক্ষিক ফোরামে দুই দেশের সহযোগিতার বিষয়ে মত বিনিময় করবেন। আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট জি পারমেলা। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারতের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়া বিশেষ সহায়ক হয়েছিল। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 62তম মিউনিক নিরাপত্তা সম্মেলনে বিদেশমন্ত্রী বলেন, ভারত রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে এবং বর্তমানে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক স্থিতিশীল।

0: ডক্টর জয়শঙ্কর বলেন, দুই দেশের মধ্যে সামরিক, পারমাণবিক ও মহাকাশ ক্ষেত্রের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণে বাণিজ্য ও বিনিয়োগ রয়েছে।
1: Today in a maritime space, in the Indo-Pacific space, we have Quad as an example of, I would say, emerging middle power cooperation with an emerged power. A second example would be in the field of connectivity, where you have something like the IMEC initiative, the India Middle East Europe connectivity corridor, the international north-south transport corridor, even the polar route, the northern sea route could be the subject of cooperation.
0: ডক্টর জয়শঙ্কর রাশিয়া ইউক্রেন সংঘাতকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করে বলেন, এই সংঘাত অবসানে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট। তিনি বলেন, এ বিষয়ে ভারত রাশিয়া ইউক্রেন উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেছে এবং কৃষ্ণ সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা ইস্যু নিয়ে শুরু করে সব দিক থেকেই সহায়ক ভূমিকা পালনের চেষ্টা করছে।
1: We have conversations with both Russia and Ukraine in this regard. We are trying to be helpful, starting with the Black Sea safety of shipping issue.
0: বন্দর, জাহাজ, জলপথ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ আসামের ডিব্রুগড় থেকে প্রথম আন্তর্জাতিক পণ্যবাহী নৌযাত্রা সূচনা করবেন। বগিবিল টার্মিনালে সকাল 11টায় আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। আসাম পেট্রোকেমিক্যালস লিমিটেডের উৎপাদিত মেথানল নিয়ে একটি জাহাজ বগিবিল থেকে বাংলাদেশের ঢাকার পানগাঁও বন্দরের উদ্দেশ্যে রওনা হবে। পণ্য পরিবহনের জন্য ব্রহ্মপুত্র নদের উপর অবস্থিত জাতীয় জলপথ নম্বর 2 এবং ভারত বাংলাদেশ প্রোটোকল রুট ব্যবহার করা হবে। উল্লেখ্য, স্বাধীনতার পর ডিব্রুগড় থেকে কোনো বিদেশি বন্দরের উদ্দেশ্যে পণ্যবাহী জাহাজের এটি প্রথম যাত্রা। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রক যুব প্ল্যাটফর্ম মাই ভারতের মাধ্যমে গতকাল দেশজুড়ে 150টিরও বেশি জায়গায় মাদক বিরোধী নেশামুক্ত ইউয়া ওয়াক আয়োজন করে। এই ইভেন্টে 100,000-এরও বেশি তরুণ তরুণী ও সাধারণ নাগরিক অংশগ্রহণ করেন। বৃহত্তর নেশামুক্ত ফর ইউবা বিকশিত ভারত অভিযানের অংশ হিসেবে এই উদ্যোগের লক্ষ্য ছিল মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সুস্থ জীবনযাত্রার প্রচার করা। অংশগ্রহণকারীরা পদযাত্রা, পথনাটিকা, স্লোগান লেখাসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যকলাপে যুক্ত হন। ভারত এবং কানাডার মধ্যে প্রস্তাবিত সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপার পঞ্চম দফার বৈঠক আজ সেদেশের অটোয়াতে শুরু হবে। এবছরের মধ্যেই বাণিজ্য চুক্তিটি চূড়ান্ত করার লক্ষ্যে দুপক্ষই এই আলোচনায় বসবে। 5 দিনব্যাপী এই বৈঠক চলবে চলতি মাসের 9 তারিখ পর্যন্ত। প্রসঙ্গত, গত মাসের 18 তারিখে নতুন দিল্লিতে এই চুক্তির চতুর্থ দফা শেষ হয়। চলতি বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি নতুন দিল্লিতে বৈঠকে দুদেশের মধ্যে সেপার সংক্রান্ত আলোচনা চলতি বছরেই শেষ করার পাশাপাশি জ্বালানি ও গুরুত্বপূর্ণ খনিজ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে সম্মত হন। উল্লেখ্য, 2024-25 সালে ভারত ও কানাডার মধ্যে মোট পণ্যের লেনদেন হয়েছিল 8.66 বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে কানাডায় ভারতের রপ্তানি ছিল 4.22 মিলিয়ন মার্কিন ডলার। কেন্দ্রীয় কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে 17তম পেনশন আদালতের সভাপতিত্ব করবেন। মন্ত্রক সূত্রে খবর, অতিপ্রবীণ পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের দীর্ঘদিনের অমীমাংসিত 897টি অভিযানের সুরার বিষয়গুলি আদালতে বিবেচনা করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ কলকাতা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের আঞ্চলিক অর্থনীতিতে গতি আনতে এবং বিমান যোগাযোগ পরিকাঠামো আরও শক্তিশালী করতে 4টি নতুন বিমানবন্দর তৈরির জন্য রাজ্য সরকার আজ কেন্দ্রের সঙ্গে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করতে চলেছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার প্রতিনিধিদের উপস্থিতিতে আজ দুপুরে নবান্ন সংলগ্ন সভাগারে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, কেন্দ্রীয় উড়ান প্রকল্পে পুরুলিয়ার ছড়া, পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এবং আলিপুরদুয়ারের হাসিমারায় নতুন এই বিমানবন্দর তৈরি হলে বিনিয়োগ ও পর্যটনে নতুন সম্ভাবনা, কর্মসংস্থান তৈরি হবে বলে মনে করা হচ্ছে। উত্তরপ্রদেশের গোমতী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় প্রেক্ষিতে লখনৌ জেলা প্রশাসন ত্রাণ ও উদ্ধার কাজ জোরদার করছে। গোমতী নদী সংলগ্ন লখনৌ শহরের একাধিক এলাকা বন্যা পরিস্থিতির মুখোমুখি হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশ অনুযায়ী জেলা শাসক বিশাক জি এবং জয়েন্ট পুলিশ কমিশনার বাবলু কুমার বারওয়ান ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে সরজমিনে পরিদর্শন করেন। বন্যা কবলিত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে অবিলম্বে 10টি নৌকা মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে। নৌকার মাধ্যমে ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। নিরাপত্তা জোরদার করতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে রাতে পুলিশি টহল বাড়ানো হয়েছে। ছত্তিশগড় সরকার সে রাজ্যের বস্তার অঞ্চলে বোমা বিস্ফোরণে অঙ্গহানি হওয়া ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ এবং সহায়ক সরঞ্জাম প্রদানের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে। এই উদ্দেশ্যে আজ থেকে 7ই অক্টোবর পর্যন্ত জগদলপুরে এবং 15 থেকে 17ই অক্টোবর পর্যন্ত দান্তেওয়াড়ায় বিনামূল্যে ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। এই উদ্দেশ্যে জেলা প্রশাসন ক্যাম্পগুলিতে অংশগ্রহণকারী প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিনামূল্যে যাতায়াত ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বিজয়

0: শর্মা বলেন, এই ক্যাম্পগুলির মাধ্যমে রাজ্য সরকার বস্তার অঞ্চলে সর্বত্র আইইডি বিস্ফোরণের প্রতিবন্ধী সকল মানুষের কষ্ট লাঘব করার প্রচেষ্টা চালাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র শর্ত পূরণ না করলে হরমুজ প্রণালী বন্ধই থাকবে বলে জানিয়েছে ইরান। সেদেশের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের কালিভাব জানিয়েছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের উপর ভিত্তি করে নির্ধারিত 7টি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথটি খোলা হবে না। অন্যদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাগাই জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের সামগ্রিক অবস্থান আমেরিকাকে জানিয়ে দেওয়া হয়েছে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, আমেরিকার সঙ্গে সংঘর্ষ অব্যাহত রেখে কিংবা নিষেধাজ্ঞা আরোপ করে কোনো স্থায়ী সমাধান আসবে না। তেহরান আজ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছে বক্তব্য রাখার সময় তিনি জানান, আমেরিকা যদি সামরিক পথই বেছে নেয় তবে ইরানও প্রস্তুত রয়েছে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়ে বিচক্ষণতার পথ বেছে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে এই যুদ্ধ অতি দ্রুত শেষ হবে। দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাই দুবাই বিমানটি ওমানি কোপাইলট মোহাম্মদ হামাম আল হামামি সৈয়দ সৌদি আরবের মরুভূমিতে বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন বলে ইতালীয় সংবাদপত্র কুরিয়ে দেলা সেরা জানিয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার দাবি অনুযায়ী আল হামামি ক্যাপ্টেন স্মিথ মাচারকে হত্যা করে বিমানটি তেল আবিবের একটি বহুতলে ক্র্যাশ করার পরিকল্পনা করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ক কার্যক্রম পর্যালোচনার জন্য সুপার ইন্টেলিজেন্স ফোর্স নামে হোয়াইট হাউসের একটি নতুন টাস্ক ফোর্স গঠন করার ঘোষণা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স জে ক্লেটনের নেতৃত্বে গঠিত এই টাস্ক ফোর্সে ফেডারেল ট্রেড কমিশন, পেন্টাগন এবং পার্সোনাল ম্যানেজমেন্ট অফিসের বরিষ্ঠ আধিকারিকরা থাকবেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ট্রাম্প বলেন, এই টাস্ক ফোর্স আমেরিকা যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে শীর্ষস্থান বজায় রাখতে পারে সেই লক্ষ্যে কাজ করবে। ওপেক প্লাসের 7টি দেশ অর্থাৎ সৌদি আরব, রাশিয়া, ইরাক, কুয়েত, কাজাকস্তান, আলজেরিয়া এবং ওমান আগামী নভেম্বরের জন্য তাদের জ্বালানি তেল উৎপাদনের পরিমাণ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। একটি ভার্চুয়াল বৈঠকে বিশ্বব্যাপী তেলের বাজারের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এশিয়ান গেমসে ভারতীয় ক্রীড়াবিদদের দুর্দান্ত পারফরমেন্সের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ভারতীয় দলের প্রতিটি সদস্যের জন্য দেশ গর্বিত যারা নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে ভারতের প্রতিনিধিত্ব করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদকজয়ী সকল ক্রীড়াবিদকে অভিনন্দন জানিয়েছেন এবং যাদের কৃতিত্ব দেশবাসীর মনে অপার আনন্দ সঞ্চার করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সমাজ মাধ্যমে বার্তায় বলেন, ক্রীড়ামঞ্চ এক উজ্জ্বল অবস্থানে পৌঁছানোর পথে আরও এক ধাপ এগিয়ে দিয়েছেন ক্রীড়াবিদরা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলা আজ নতুন দিল্লিতে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারতের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়া বিশেষ সহায়ক ভূমিকা নিয়েছিল। ভারত ও কানাডার মধ্যে প্রস্তাবিত সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি আলোচনার পঞ্চম পর্ব আজ কানাডার অটাওয়ায় শুরু হবে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 8 বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন। আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্প বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে। ত্রিপুরা জুড়ে চলেছে আয়ুষ্মান কার্ড তৈরির অভিযান। ক্যাম্পে, হাসপাতালে এমনকি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমাদের দল। আপনার পরিবার যোগ্য হলে আজই করে নিন আয়ুষ্মান কার্ড। আপনি beneficiary.nha.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপের সাহায্যে নিজেই তৈরি করতে পারেন আপনার আয়ুষ্মান কার্ড। স্বাস্থ্য সুরক্ষা সবার অধিকার। আয়ুষ্মান হোক প্রতিটি পরিবার। আরো জানতে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 অথবা 1-800-345-3797 নম্বরে যোগাযোগ করুন। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে সুমন ভট্টাচার্য। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা আজ। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সিং জানিয়েছেন, রাজ্যের 44টি ব্লকের 45টি কেন্দ্রে আজ সকাল 8টা থেকে গণনা শুরু হবে, এর জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গণনা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 587টি ভিলেজ কমিটির মোট 4597টি আসনের মধ্যে 2957টি আসনে গত 28 সেপ্টেম্বর ব্যালটে ভোট নেওয়া হয়। ইতিমধ্যে 1640 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করেছেন। এদিকে ভোট গণনাকে কেন্দ্র করে গোমতী জেলাতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা প্রশাসন। গতকাল জেলাশাসক রিঙ্কুল আথির জানিয়েছেন, গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা জারি করা হয়েছে। আগামী 6 অক্টোবর সকাল 6টা পর্যন্ত বিভিন্ন বিধিনিষেধ।

0: কার্যকর থাকবে। এডিসি ভিলেজ ভোটের গণনার জন্য গোটা দক্ষিণ জেলাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি। জেলাশাসক আরও জানান, জেলার আটটি ব্লকের আটটি কেন্দ্রে ভোট গণনা হবে। ধলাই জেলায় গত রাতে 12:57 ভূকম্পন অনুভূত হয়। জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী ভূমিকম্পের তীব্রতা ছিল রিক্টার স্কেলে 3.8। ভূমিকম্পে জেলা থেকে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খলের নমনীয়তা যোগাযোগের নতুন ও মধ্যবর্তী শক্তিগুলোর জন্য গুরুত্বপূর্ণ বিষয়। গতকাল নয়াদিল্লিতে 62তম মিউনিক নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন, বিশ্বের দক্ষিণ এবং উত্তর প্রান্ত বর্তমানে আরও প্রাসঙ্গিক হয়ে ওঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ। তিনি জানান, পরিবর্তিত বিষয় ও প্রেক্ষাপটের সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বে পরিবর্তন আসছে। ভারতীয় প্রতিরক্ষা স্টার্ট আপগুলি বিদেশে অংশীদার খুঁজে পেয়েছে এবং প্রতিরক্ষা রপ্তানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলে উল্লেখ করেন বিদেশমন্ত্রী। আগামী 7 অক্টোবর সারা দেশের সঙ্গে দক্ষিণ জেলাতেও সেবা জ্যোতি যাত্রা অনুষ্ঠিত হবে। বিলোনিয়া সাড়া সীমায় কৃষি তত্ত্বাবধায়ক অফিসে সেবা সংকল্প অভিযান উপলক্ষে বিলোনিয়া শহরের চারটি স্থান থেকে সেবা জ্যোতি কলশ যাত্রা এবং মশাল মিছিল সারা সীমা বিভাগীয় কৃষি তত্ত্বাবধায়ক অফিস মাঠে সমাবেশ হবে। গতকাল বিলোনিয়ায় দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত একথা জানান। দক্ষিণ ত্রিপুরা সাবরুম দ্বাদশ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এবারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত রঞ্জন দেবনাথকে গতকাল বাইখোরায় সম্বর্ধনা জানানো হয়। শান্তিরবাজার ও বিলোনিয়া শিক্ষক সমাজের উদ্যোগে আয়োজিত হয় এই অনুষ্ঠান। দেশের প্রতিরক্ষা মন্ত্রক ও ত্রিপুরা সরকারের সহযোগিতায় আয়োজিত স্পেশাল ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্পের অধীনে এনসিসির উদ্যোগে সোনামুড়ার রাঙামাটিয়া এলাকায় গতকাল অনুষ্ঠিত হল প্যারামোটর ফ্লাইং। এতে দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা 400+ এনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন। এনসিসির 13নম্বর ত্রিপুরা ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কর্নেল এনএস বাথ জানান, ক্যাডেটদের মধ্যে দেশপ্রেম, জাতীয় সংহতি ও সাংস্কৃতিক আদান প্রদানের উদ্দেশ্যেই এ ধরনের শিবিরের আয়োজন করা হয়। গত 1 অক্টোবর থেকে রাজ্যে শুরু হওয়া এই বিশেষ জাতীয় সংহতি শিবিরে অংশ নেওয়া এনসিসি ক্যাডেটদের ত্রিপুরার বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শন করানো হবে বলে কমান্ডিং অফিসার জানিয়েছেন। বন্যপ্রাণী সপ্তাহ উদযাপন উপলক্ষে গতকাল কাঞ্চনপুর মহকুমা বন দপ্তরের উদ্যোগে কালীবাড়ি প্রাঙ্গণে শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার মূল বিষয়বস্তু ছিল বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশ সচেতনতা। অনুষ্ঠানের উদ্বোধন করেন কাঞ্চনপুর ফরেস্ট রেঞ্জ অফিসার বান্টি মুচুদ্দি। আসন্ন দুর্গাপূজা ও কালীপূজা উপলক্ষে আগরতলার মলয়নগর বাইপাস হাউজিং কমপ্লেক্স মাঠে গতকাল আয়োজিত হয় জনতা মিলন মেলা 2026। বিজেপির সূর্যমণিনগর মণ্ডলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। তিনি বলেন, এই ধরনের উৎসব এলাকাবাসীর মধ্যে একতা ও সম্প্রীতি আরও বাড়ায়। ত্রিপুরা ফুটবল সংস্থা পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন ফুটবলের সুপার লীগের তৃতীয় খেলাটি মাঝপথে পরিত্যক্ত হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে গত রাতের ম্যাচে এগিয়ে চলো সংখ্যের সাথে 77 মিনিট খেলার পর একটি ফাউলের ঘটনাকে কেন্দ্র করে ব্ল্যাকমাউথ ক্লাব খেলতে অস্বীকার করে। খেলা বন্ধ হওয়ার সময় এগিয়ে চলো সংঘ 1-0 এগিয়েছিল। আজকের আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34°C-এর কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26°C। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে 7:55।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা নিয়ে বিশ্বজার উমানোর রোগী অর্শেপ নাহার নাই যত নন খাগ হামিয়া ভারত নুং তাইনি নিন্নকুনি বড় রোগী শাক হামনা রোগানি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা দায় চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নিশাই নিজি থাম তাঙ্গ তাং রাং নাঙ্গে ওই চুবা মুরু উইদং ত্রিপুরা নাঙ্গুই আয়ুষ্মান কার্ড নামি মান নাই শাক হামনা রোগনা যত নি মান থাই আয়ুষ্মান উঙ্কুন যত নি নুকুন তেইপো কাহান কে সিনানি বাগি টোল ফ্রি হেল্পলাইন 1455 এবা 1800 3455 7977

এতক্ষণ পর্যায়ক্রমে প্রথমে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর, আমাদের এবারের পরিবেশনা বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। প্রথমে শুনবেন দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

এতক্ষণ দিল্লি ক্যান্ডির সমাচার প্রবাদ, প্রভাতী সংবাদ এবং উত্তর পূর্বাঞ্চল শিলং ক্যান্ডির ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হল আকাশ বাণী কৈলা শহর। আমাদের এবারের পরিবেশনা আধুনিক গান, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

দেখুন, বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কুইলা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে এবং একই সঙ্গে নিউজ অন AIRF অনলাইনে।

আকাশবাণী কৈলা শহর। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে রকমারি বাংলা গানের সরাসরি অনুরোধে অনুরোধের আসর লাইভ ফোনের অনুষ্ঠান সুরের ভেলা। 03822295192 নাম্বারটি ডায়াল করে আপনারা ফোন করতে পারেন এই অনুষ্ঠানে। যারা নতুন শুনছেন তাদের জন্য জানাচ্ছি,

0: হ্যালো,
1: স্যার,
0: ভালো আছি। কে বলছেন আপনি?
1: হায়দ্রাবাদ থেকে সৌরভ মিত্র বলছি।
0: আচ্ছা, বলুন।
1: আর গান শুনবো ভাবছি, আমারও পুরানো যাহা চায়।
0: আচ্ছা, ঠিক আছে, শোনাবো আপনাকে।
1: এই মুহূর্তে যারা অনুষ্ঠান শুনছে বিভিন্ন মাধ্যমে, সবাইকে নিয়ে শুনবো।
0: আচ্ছা,
1: আর দুঃখিত, আমি এতদিন অনুষ্ঠানে আসতে পারিনি,
0: কেন, কি হয়েছিল আপনার?
1: সময় পাইনি, এই জন্য আসতে পাইনি, কিন্তু অনুষ্ঠানটা শুনেছি।
0: বা অনুষ্ঠান শোনাটাই হচ্ছে একটা বিশেষ কাজ। আপনি যে শুনেছেন তার জন্য ধন্যবাদ।
1: আমার রেডিওটা চালানো হয় ভোর 5টা বেজে 55 মিনিট থেকে।
0: আচ্ছা, খুব ভালো। আপনি আমাদের,
1: আপনাদের এই অনুষ্ঠান তো আরো ভালো লাগে, সুরের বেলা, তারপর এই
0: হ্যাঁ,
1: ইতিহাসের পাতায় আজকের দিনটি, কার কখন জন্ম হয়েছিল, মৃত্যু হয়েছিল, সব জানতে পারি।
0: হ্যাঁ, এটা সুপ্রভাত অনুষ্ঠানের একটা পার্ট,
1: হ্যাঁ, তারপর
0: নদীনের ইতিহাস।
1: ভক্তিমূলক গানে অনুষ্ঠান, ভক্তি সুধা,
0: হ্যাঁ হ্যাঁ,
1: কিষাণ বাণী, এসব তো খুব ভালো লাগে অনুষ্ঠান।
0: আচ্ছা, যাই হোক, বোঝা গেল আপনি আমাদের অনুষ্ঠানগুলো শুনছেন।
1: তারপর 10টা বেজে 35 মিনিটে যখন অনুষ্ঠান সমাপ্ত হয়, তখন আমারও রেডিওটা সমাপ্ত হয়ে যায়।
0: তাহলে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন, আপনি আমাদের একজন
1: হ্যাঁ,
0: বিশেষ বিশেষ
1: যখন
0: শ্রোতা।
1: আবহাওয়া বার্তাটাও শুনতে পারি
0: বাহ
1: রাত্রে।
0: বাহ, আসলে যারা এরকম নিয়মিত অনুষ্ঠানটা শোনেন এবং বলেন, তখন আমাদের ভালো লাগে, কারণ আমাদের আকাশবাণী তো হচ্ছে শ্রুতি মাধ্যম, শোনাটাই হচ্ছে, কেউ বেশি শোনেন কেউ কম শোনেন, অনুষ্ঠান শুনতে হবে, অনুষ্ঠান শুনতে হবে। ফোনও করতে পারেন, ফোনও করতে হবে, কিন্তু আমি যদি অনুষ্ঠান শুনলামই না, শুধু ফোনই করে গেলাম, এটা হয় না কখনো।
1: শুধু নাম প্রকাশের জন্য ফোন করে তো কোনো লাভ নেই, ফোন করলাম, আমার
0: কি
1: নামটা
0: দরকার
1: বললাম,
0: আছে,
1: আমি অমুক বলছি,
0: কি দরকার
1: এসে বলে
0: আছে,
1: তো লাভ নেই।
0: কি দরকার আছে নাম প্রকাশ করে? নামে মিথি প্রকাশ হবে, ফুল যখন
1: সেজন্য
0: আপনি,
1: অনুষ্ঠান শুনে যদি কিছু কাজে লাগাতে পারলাম না, তাহলে তো শোনাতেই ব্যর্থ হয়ে গেল।
0: ঠিকই বলেছেন আপনি, অনুষ্ঠান যেগুলো আমাদের এখানে হয় সকলের যাতে উপকারে আসে কোনো না কোনোভাবে, সেই কথাটা
1: যেমন
0: মাথায় রেখে।
1: শিক্ষামূলক অনুষ্ঠান,
0: হ্যাঁ,
1: পড়াশোনাটাও
0: হুম হুম
1: শিক্ষার্থীদের জন্য অনেকটা উপকার হয়,
0: হ্যাঁ, এখানে ছাত্র,
1: সকল
0: শিক্ষক, শ্রমিক, কৃষক, হ্যাঁ, নানান
1: সকল
0: বয়সের,
1: কিষাণ বাণী
0: ছোটদের
1: অনুষ্ঠান
0: জন্যে,
1: শিশুদের
0: বড়দের
1: জন্য
0: জন্যে, হ্যাঁ,
1: উপকৃত হয়।
0: শিশুদের জন্যে আছে, যুবদের জন্যে আছে, এই যেমন আজকে আছে যুববাণী 12টা বেজে 5 থেকে, তো সকলের জন্যই করা হয়, এত কষ্ট করে
1: তারপর
0: আমরা
1: শিশুদের
0: অনুষ্ঠান
1: জন্য
0: প্রস্তুত
1: শিশু
0: করি।
1: মেলা,
0: হ্যাঁ,
1: সবারই উপকার আছে এই আকাশবাণীটা।
0: খুব ভালো লাগলো আপনি যে অনুষ্ঠান শুনেন, এরকম শ্রোতাদেরকে আমাদের একটু বিশেষ ভালো লাগে, যারা অনুষ্ঠান নিয়মিত শোনেন।
1: হ্যাঁ, তারপর
0: হ্যাঁ
1: রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান, মানঞ্চ,
0: হ্যাঁ
1: এটাও অনেক ভালো,
0: ঠিক, হ্যাঁ হ্যাঁ, আপনার কথায়
1: মেলোডিস।
0: হ্যাঁ, খুব ভালো লাগলো, এভাবে শুনতে থাকুন এবং আমরাও
1: নমস্কার,
0: করতে থাকি, ভালো থাকবেন,
1: শুনে
0: কান
1: থাকবেন।
0: যাচ্ছে শুনুন। হ্যাঁ, নমস্কার।

0: হ্যালো,
1: হ্যালো,
0: বলুন।
1: হ্যাঁ নমস্কার দাদা,
0: নমস্কার।
1: আমি ধর্মনগর থেকে অবিনাশ।
0: আচ্ছা,
1: হ্যাঁ কেমন আছেন দাদা আপনি?
0: ভালো আছি। আপনি নিশ্চয়ই ভালোই আছেন।
1: হ্যাঁ হ্যাঁ আমিও ভালো আছি।
0: আচ্ছা,
1: তো যাই হোক, আজকে আপনি অনুষ্ঠানে এসেছেন তো ভালো লাগছে,
0: আচ্ছা,
1: কারণ আগামীকাল আপনার জন্মদিন, তো
0: আচ্ছা আচ্ছা,
1: সেই জন্য আমি আপনাকে আগাম শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি, কারণ আগামীকাল হয়তো আপনি অনুষ্ঠানে আসবেন না, কারণ আজকে যেহেতু এসে গেছেন।
0: হ্যাঁ, আগামীকাল আমার আসা হবে না, যতটুকু
1: হ্যাঁ
0: আছে শিডিউল।
1: সেই জন্য আমি আগাম শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি,
0: অসংখ্য
1: কারণ আপনাকে আপনাকে অনেকদিন ধরে আমরা শুনছি অনুষ্ঠানে, আর আপনি যেভাবে অনুষ্ঠান উপস্থাপনা করেন আমাদের অত্যন্ত ভালো লাগে। সেই জন্য আমরা চাই আপনার দীর্ঘায়ু কামনা করি, আর আপনি এভাবে আমাদের আকাশবাণী কৈলা শহরে এভাবে আরো আমাদেরকে আরো দীর্ঘদিন যাতে অনুষ্ঠান আপনার কাছ থেকে আমরা উপস্থাপনা পাই।
0: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে আগাম জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছেন। এটা একটা পরম প্রাপ্তি আমার জন্য।
1: হ্যাঁ অবশ্যই, আর আমরা গীত গীত বারে অবশ্যই জানিয়ে দিয়েছি, সেই জন্য যদি ফোনটা না পেতাম তাহলে আমার মানে কিছুটা আপেক্ষ থাকতো, কিন্তু যেহেতু গীত বারে আমি লাইনটা পেয়ে গেছিলাম সেই
0: আচ্ছা,
1: জন্য সেখানে বলে দিয়েছি, যদিও তো যাই হোক ভালো লাগছে আজকেও পেয়ে গেলাম। তো সেই জন্য আজকে আপনাকে ডেডিকেট করে একটা গান আমাকে শুনিয়ে দেবেন, শুভ জন্মদিন ও আমার শুভ জন্মদিন, সেই গানটা মানিক ছবি যাতে বুঝবি।
0: আচ্ছা, দেখছি এটা শোনানো যায় কিনা। আমার জন্যই এটা পছন্দ করছেন?
1: হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সেটা সেই গানটা বাবুল সুপ্রিয় কণ্ঠে রয়েছে, মানিক ছায়া ছবি থেকে।
0: আচ্ছা, শুভ জন্মদিন।
1: হ্যাঁ হ্যাঁ অবশ্যই,
0: আচ্ছা,
1: ঠিক আছে দাদা ভালো থাকবেন।
0: আচ্ছা, মানিক ছবি থেকে। হ্যাঁ,
1: হ্যাঁ হ্যাঁ অবশ্যই,
0: ঠিক আছে,
1: ভালো
0: আপনি
1: থাকবেন
0: ভালো
1: আর।
0: থাকুন।
1: হ্যাঁ
0: আপনি

0: হ্যাঁ নমস্কার দাদা।
1: নমস্কার, বলুন।
0: আমি বাদল খটিয়াল বলছি, পশ্চিমবঙ্গ হাওড়া উলুবেড়িয়া থেকে।
1: আচ্ছা
0: দাদা, আজকে খুব ভালো দিন, আজকে যে লাইনটা পেলাম খুব ভালো লাগলো।
1: আচ্ছা,
0: এই যে আগে শ্রোতা বন্ধুর কাছ থেকে জানতে পারলাম আগামীকাল আপনার নাকি শুভ জন্মদিন, যা শুভ জন্মদিনে আপনাকে আগাম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানালাম।
1: আচ্ছা, আমিও হাত কেটে,
0: পরিবার সকল নিয়ে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি গান শুনবো দাদা, সুরের আকাশের ছবি থেকে, জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার।
1: আচ্ছা আচ্ছা,
0: গানটা দাদা হবে?
1: নিশ্চয়ই তো হওয়ার কথা।
0: আর এই গানটা কিন্তু স্পেশালি আপনাকে আগে

0: বিএড করছি,
1: হ্যাঁ
0: তারপরে আমার বাকি বন্ধুরা আছে যেমন লালন ঘরামি, সঙ্গীতা দেবনাথ, আশুতোষ দেবনাথ, প্রেমজোৎ চক্রবর্তী, বুল্টি দাস, দেবজিৎ দাস, এবং যারা এই মুহূর্তে শুনছেন সকল শ্রোতা বন্ধুকে গানটা ডেডিকেট করলাম।
1: অসংখ্য ধন্যবাদ।
0: ভালো থাকবেন দাদা,
1: হ্যাঁ আমার
0: সুস্থ
1: তরফ
0: থাকবেন,
1: থেকে ঠিক আছে,
0: নমস্কার।
1: আপনিও সুস্থ থাকবেন। গান যাচ্ছে আমার জন্য, সকলের জন্য, চলুন সবাই মিলে শুনি।
2: বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক।

0: হ্যালো,
1: হ্যালো।
0: শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন।
0: হ্যাঁ, আমি এই মুহূর্তে বলছি রাম কৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য।
1: আচ্ছা।
0: আর বিশেষ করে শারদীয় শুভেচ্ছা সবাইকে। আর আজকে একটা গান শুনতে চাই, গানটা হলো পরাণ যায় শিয়ারে।
1: এটা গানের লাইন।
0: এখানে গানটা হলো এরকম, ঢাকের তালে কোমর দোলে, হুম হুম হুম হুম হুম হুম এরকম গানটা। গানটা
1: আচ্ছা
0: অবশ্যই গিয়েছেন অভিজিৎ ভট্টাচার্য।
1: আচ্ছা
0: আর এই গানটা যাদের নিয়ে আমি শেয়ার করতে চাই, বিশেষ করে আমার খুব ভালো বন্ধু, আমার ছোট ভাই বলতে পারেন, প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়, খুব ভালো শ্রোতা। আর আরেকজন আছেন সুমন মুহুরী, কার্তিক মালাকার, সজল দাস, সজল মালাকার, তারপর কাজল মালাকার, নাসির ভাই, আর আমার ছোট্ট

0: তো ভাই দেবজিৎ দাস শুনবে, তারপর আমার ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য, আমার সহধর্মিণী সুতপা ভট্টাচার্য। আর একটা কথা বলি দাদা ভাই, মানে আমি আপনাকে বলছি, মানে এই কারণে বলছি, একটা ভুল বোঝাবুঝি মানে একটা হয়ে গেছে, যার ফলে মানে কি বলবো, কালকে হ্যালো অনুরোধে আমাদের নূর ভাই, তিনি এমন সুন্দর একটা সিক্রেট কোড সাজিয়েছিলেন, তিনি বলেওছিলেন প্রথমে যদি বা কারোর ভুল হয়ে যায় বা হয়তো বা অনেক ভুল হতেই পারে, আপনারা কাগজ কলমে লিখে নিন ওই প্রতিবাদ্য ব্যাপারটা, লিখে নিন। তিনি বারবার অ্যানাউন্স করছিলেন, সত্যি তাই খুব ভালো লাগছিল, আমরাও লিখে নিয়েছিলাম। তো দুজন কল লাগলো, তারা ঠিকঠাক বলতে পারেনি, আমি কিন্তু শুনিনি, আমি দুটো মোবাইলে ট্রাই করেছিলাম, আমি শুনি, আমি ঘটনায় একদম শুনিনি। তো প্রেমজিৎ বাবু একদিন বলেছিলেন যে অখিল দেব মহাশয় আর সতীশ ভাই ওই ইয়ে থেকে বাহির থেকে ফোন করে, তারা ঠিকঠাক বলতে পারে না, ওই যে বলতে পারে না সিক্রেট কোডটা, টাইমটা ওয়েস্ট হয়। তো সেই প্রেক্ষিতে আমি সেটা লাইট করেছি, মানে সেটা বলছিলাম যে যারা ঠিকঠাক বলতে পারবেন না তাদের কেটে দিবেন, আর বলবেন যে মানে ঠিকঠাক শুনে আবার ফোনে ঢুকতে, এটাই আমি বলছিলাম। আর এক শ্রোতা বন্ধু আমার পরে এমন ভীষণ খেপে গেছেন, কালকে আমি দুবার ফোন করেছিলাম, এরপর ফোন কি বলবো, তিনি ইয়েতে অবশ্যই রেখে দিয়েছেন, ওই যে সুইচ অফ করে তারপর আবার সুইচ অফ খুলেছিলেন। যাই হোক, মানে এইরকম ভুল বুঝাবুঝি তারা করেন, কিন্তু আমি কাউকে মানে ট্যাগ করে বলিনি, যারা মানে ঠিকঠাক বলতে পারে না তাদেরই বলেছি, বিশেষ করে আমার অখিল দেব মহাশয় ঠিকঠাক বলতে পারেন না, সতীশ ভাই ওই ইয়েতে করে। যাই হোক, এটাই বলার ছিল। তো ভালো থাকুন প্রসেনজিৎ দা, ভালো রাখুন।
1: আচ্ছা,
0: হ্যালো,
1: হ্যাঁ ঠিক আছে,
0: হ্যাঁ ঠিক আছে।

0: হ্যালো, নমস্কার, বলুন।
1: কেমন আছেন স্যার?
0: ভালো আছি, আপনি আপনি কেমন আছেন?
1: ভালো আছি
0: আচ্ছা,
1: স্যার। একটা গান শুনবো, এবার পুজো চাই আমি বেনারসি শাড়ি শাড়িতে, নইলে তো সঙ্গে দেবগোলায় ধরে দিচ্ছি। গানটা শুনবো স্যার,
0: আচ্ছা আচ্ছা,
1: গানটা হবে স্যার?
0: হ্যাঁ, এই গানটা শোনাবো আপনাকে আমি। এই গানটাই শোনাবো।
1: আমাকে চিনতে পারছি স্যার,
0: চিনতে পারছি, আপনার তো কণ্ঠটা চেনা চেনা লাগছে। কাজল মালাকার নাকি? আচ্ছা, হ্যাঁ
1: আপনি তো প্রসঙ্গিক স্যার,
0: হ্যাঁ,
1: তাই না
0: তাই।
1: স্যার? আমার সঙ্গে যারা আছেন তাদের নামটা একটু বলি। আমার সঙ্গে আছেন আমার কাকু বাবুল শুক্লবৈদ্য, মাছ ব্যবসায়ী, তারপর আমার মা ভাতিজি, সবাই মিলে গানটা শুনবো। তারপর অনুপ কুমার ভট্টাচার্য,
0: আচ্ছা,
1: তারপর অবিনাশ ভাই, এই মুহূর্তে যারা আছেন সবাইকে নিয়ে গানটা শুনবো স্যার।
0: ঠিক আছে, সবার জন্য গানটা আমি পাঠাচ্ছি, সবাই মিলে আপনারা শুনুন। পুজো ভালো কাটুক
1: নমস্কার
0: সবার।
1: স্যার।
0: হ্যাঁ।

0: হ্যালো
1: হ্যালো
0: হ্যাঁ বলুন।
1: নমস্কার নবীন।
0: নমস্কার,
1: আমি কথা বলছি কাছাড় জেলা থেকে জওহরলাল বর্মন।
0: হ্যাঁ হ্যাঁ,
1: তো আপনাকে ঐকান্তিক শুভেচ্ছা অপরন্ত ভালোবাসা জানাচ্ছি। আপনি আজকে আমাদের অনুষ্ঠান নিয়ে এসেছেন সুরের ভেলা। তো সত্যি কি বলবো, সেটা মনের কথা দিয়ে কিছু বলতে পারছি না। একেবারে কি বলবো, আমাদের আমাদের সবারই মন একেবারে ভালো হয়ে গেছে। আর আগামীকাল আপনার শুভ জন্মদিন, আর সেই পরিপ্রেক্ষিতে আপনাকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আপনার প্রতিদিন দিন সুন্দর কাটুক, আপনার দীর্ঘায়ু কামনা করছি, আপনাদের পরিবারের সকলের সুমঙ্গল কামনা করছি, যাতে আপনাদের দিনগুলি সুন্দর ও ভালোভাবে কাটে, আর আপনার প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত খুবই সুন্দর হয়ে উঠুক, এই শুভকামনা করছি স্যার।
0: অসংখ্য ধন্যবাদ এবং অকৃত্রিম শুভেচ্ছা আপনাকেও। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবে সবাই আমরা পরস্পরভাবে জুড়ে থাকি। হ্যাঁ,
1: সত্যি আপনাদের এই অনুষ্ঠান সত্যি আমাদের কাছে তো অতি ভালো লাগার অনুষ্ঠান, আর আমাদের সবারই ভাগ্যটা ভালো আজ আমরা আপনাকে পেয়ে গেছি।
0: না, এটা আমার সৌভাগ্য, এটা আমার সৌভাগ্য যে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলতে পারছি। এটা কাকতালীয় ভাবে হচ্ছে।
1: সত্যি আপনি যদি না আসতেন তাহলে তো আপনাকে আমরা আমাদের মনের সেই আবেগ, যে আমাদের মনের যে ভালোবাসা সেটুকু আমরা প্রকাশ করতে পারতাম না। আপনি এসেছেন তো আমাদের মনের সেই ভালোবাসাটুকু আপনার কাছে প্রকাশ করছি।
0: আচ্ছা আচ্ছা,
1: তো আজকে আমাকে একটি গান শুনিয়ে দিবেন, জ্যোতি ছায়াছবি থেকে আশাজির কণ্ঠে, ছোট্ট একটা ভালোবাসা এই তো শুধু চাই গো সবাই, একটু শুধু ভালোবাসা এটাই যেন পাই গো সবাই। এই গানটি দিয়ে আমি আপনার আপনার সেই শুভ জন্মদিন উপলক্ষে আমি এই গানটি আপনার জন্য আমি উপহার স্বরূপ সেটি ডেডিকেট করছি।
0: ঠিক আছে, আমি
1: আর সেই গানটি তো লিখেছেন আমাদের সঙ্গীত জগতের মহান গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, আর সুর দিয়ে সাজিয়েছেন মহান সুরকার স্বপন জগমোহন। আর অনুষ্ঠান তো শুনছি, তো কিছু কিছু

0: এক বালতি দুধের মধ্যে 1 ফোঁটা
1: হুম
0: চুনা যদি পড়ে যায় তাহলে গোটা
1: হুম
0: দুধ দুধ যেটা
1: হ্যাঁ
0: আছে
1: হ্যাঁ
0: সেটা নষ্ট
1: হ্যাঁ
0: হয়ে
1: হ্যাঁ
0: যায়। এটা অনুষ্ঠানের মধ্যে যদি ছন্দপতন ঘটে, নেতিবাচক প্রভাব
1: হুম হুম
0: এসে
1: হুম
0: জুড়ে
1: হুম
0: যায়,
1: হুম
0: তাহলে ইতিবাচক যে পজিটিভ অ্যাটমসফিয়ার, এটা মানে বিঘ্ন ঘটে তার। তো আমি বলি
1: হ্যাঁ
0: কি,
1: হ্যাঁ হ্যাঁ
0: বারবার বলি, আপনারা যারা শ্রোতারা আছেন, আপনারা পারস্পরিকভাবে একে অপরকে এই ধরনের কথাবার্তা বলবেন না প্লিজ। যা বলার যিনি উপস্থাপক আছেন, যিনি অনুষ্ঠান পরিচালনা করছেন, উপস্থাপনায় যিনি আছেন, তিনি বলুন যা বলার, অনুষ্ঠানের নিয়ম কানুন যা আছে, আসল বিষয় তা সংশ্লিষ্ট বলুন। আপনি আসুন, গান শুনুন, প্রাসঙ্গিক যদি কোনো কথা থাকে
1: আর আমরা
0: অনুষ্ঠানের সঙ্গে এটা বলে
1: হ্যাঁ
0: চলে
1: আমরা
0: যান।
1: তো হ্যাঁ
0: এখন
1: আমরা তো শ্রোতা স্যার, আমরা তো
0: হ্যাঁ
1: অনুষ্ঠান যখন শুরু
0: এখন
1: করেন আপনারা 11টায়, তখন থেকে আমরা রেডিও চালিতে চালিয়ে থাকি বা
0: এখন
1: শুনে থাকি, আমরা প্রথম থেকে শুরু পর্যন্ত শুনে থাকি। কিন্তু
0: হ্যাঁ
1: এমন শ্রোতারা রয়েছে
0: না, বুঝেছি,
1: যে
0: আমি বুঝে
1: ওনার
0: গেছি
1: কাছ
0: আপনার
1: থেকে
0: কথা।
1: প্রায়ই শুনি যে
0: না
1: অনুষ্ঠান আমি ঠিকঠাক করে শুনতে পারি না, তাহলে উনি কি
0: না,
1: বলবো, উনি
0: দেখুন
1: কোন ধরনের শ্রোতা?
0: দেখুন,
1: শ্রোতা
0: না না,
1: অর্থাৎ যে
0: আমার
1: শুনে
0: কথা
1: সে
0: শুনুন,
1: শ্রোতা।
0: না না, আপনি যা বলছেন সব আমি বুঝতে পারছি। আপনি, আপনার মাধ্যমে আমি সকলকে একটা কথা বলি, যে পারস্পরিকভাবে ব্যক্তি আক্রমণ না করে আপনি আপনারটা বলে চলে যান। যদি কিছু বেগরবাহী
1: হুম
0: হয়,
1: হুম
0: 19-20 হয়, তাহলে যিনি উপস্থাপনায় আছেন তিনি বলুন, তার বলার অধিকার আছে। কিন্তু আজকে
1: হুম হুম
0: আজকে একজন শ্রোতা আরেকজনকে বললে, আরেকজন এসে আরেকজন আরেকজনকে বলবেন, এই যে বলাবলিটা, সবারই একটা ব্যক্তিগত একটা সেলফ রেসপেক্ট বা আত্মসম্মান আছে, হ্যাঁ, বা সেন্টিমেন্ট আছে।
1: আর
0: তো
1: অনুষ্ঠানটি তো বিকৃত হয়ে যায়। আমি
0: হ্যাঁ,
1: একদিন বলেছিলাম
0: তো
1: না স্যার,
0: হ্যাঁ, বিকৃত হয়ে যায়। এবং
1: সুরের হলাতে, যে এই সুরের হলা শুধু আমরা শুনছি তা নয়, আপনাদের কৈলাসহরে অনেক লোকেরা শুনছেন, আমাদের শিলচরের অনেক লোকেরা সেখানে কাজ
0: কলকাতার
1: করেন,
0: লোকেরা
1: কর্মরত
0: শুনছেন,
1: রয়েছেন,
0: কলকাতার
1: ওনারা
0: লোকেরা
1: শুনছেন।
0: শুনছেন,
1: ওনারা আমাকে বলেছিলেন যে আমরা
0: ভারতবর্ষের বিভিন্ন
1: আপনাদের
0: রাজ্যের
1: সুরের
0: লোকেরা
1: হলা
0: শুনছেন।
1: শুনি, সেখানে অনেক ধরনের গান হয়,
0: হ্যাঁ
1: আমরা সে কাজের ফাঁকে ফাঁকে অনুষ্ঠান শুনি, খুব ভালো লাগে। কিন্তু এই ধরনের কথাগুলি যখন লাইভে শোনা যায় তখন
0: না, এটা তো
1: সবাই
0: বারবার
1: খাসি
0: বলছি,
1: একটা খারাপ হয়ে উঠে।
0: ঠিক আছে, এখানেই মানে এই কথাগুলো শেষ হয়ে যাক। আমি
1: হ্যাঁ
0: আরেকবার
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: আরেকবার ক্লিয়ার করে বলে দিই, আপনি অনুষ্ঠানে শ্রোতারা যারা আসবেন, আপনারা যদি অনুষ্ঠানে কোনো প্রসঙ্গ দেয়া থাকে সেই প্রসঙ্গে কথা বলুন, আপনার গানটা শুনুন, চলে যান, কে কি বলল, কে
1: দেখতে
0: কি
1: পাবেন।
0: করলো, অবাঞ্ছিতভাবে, অযাচিতভাবে আরেকজনের প্রসঙ্গে প্রবেশ করার কোনো প্রয়োজন নেই।
1: হুম হুম হুম
0: কারণ
1: হুম
0: একজন শ্রোতা ভাবতে পারেন যে আমি অমুকের কথা কেন শুনবো,
1: হুম
0: হ্যাঁ,
1: হুম হুম হুম
0: আমি কি কম জানি, এরকম হতে পারে ভাবনা লোকের
1: হুম
0: কাছে।
1: হুম হুম
0: তো তার জন্য বলি কি, ব্যক্তি আক্রমণ ছেড়ে দিন, কি করতে হবে, কি লিখতে হবে, না লিখতে হবে, কি করতে হবে,
1: হুম
0: যিনি উপস্থাপনায় আছেন তিনি,
1: হুম
0: কর্তৃপক্ষের
1: হুম হুম
0: নির্দেশ অনুসারে তিনি করুন, আপনি আপনারটা, আপনার ইন্ডিভিজুয়াল
1: হ্যাঁ
0: সেলফ বিষয়টা বলে এখান থেকে চলে যান। হ্যাঁ, মানে
1: হুম হুম
0: চলে যান বলতে থাকুন, মানে ফোনটা কেটে দিন, কেটে অনুষ্ঠান শুনতে থাকুন। এই হচ্ছে ঘটনা। এভাবে করলে কিন্তু অনুষ্ঠানের মাধুর্য নষ্ট হয়, যারা ফোন করেন না শোনেন তারা বিরক্ত হন, তারা বলবেন কোথায় যাব, এখানে কলপারের ঝগড়া হচ্ছে, এখানে কলতলার ঝগড়া, দরকার নেই। এভাবে করতে হবে, এইটা সবিনয় বিনম্র অনুরোধ সকলের কাছে, আপনারটা বলে চলে যান, অমুক কি করলো, তমুক কি করবেন, এভাবে ব্যক্তি আক্রমণ বন্ধ করুন, না হলে অনুষ্ঠানের, কিন্তু এরকম অসংখ্য স্টেশনের অনেক অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে এই সমস্ত কাজ কারবারের জন্য। আপনারা যদি না
1: ঠিক আছে
0: চান
1: স্যার,
0: এরকম কিছু এখানে হোক, তাহলে আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। আপনারটা জাস্ট বলুন, আপনি আপনার যে জায়গাটা আছে ওই জায়গাটার মধ্যে থেকে আপনি বলুন।
1: হ্যাঁ ঠিকই বলেছেন আপনি স্যার। তো আমাদের
0: ঠিক
1: এখানে
0: আছে,
1: শিলচরে সে একটা অনুষ্ঠান হয়েছিল, শ্রোতাদের কারণে সেই অনুষ্ঠানটা
0: জানি, আমরা
1: পুরোপুরি বন্ধ হয়ে
0: জানি,
1: গেছে।
0: এই তথ্য আমাদের কাছে আছে,
1: হুম হুম
0: আমরা
1: হুম হুম
0: জানি সেটা। যাই হোক,
1: তো ঠিক আছে স্যার,
0: সবাই
1: ভালো
0: ভালো থাকুন,
1: থাকুন, আপনার দিন সুন্দর কাটুক, এই শুভটা
0: আপনিও
1: কামনা
0: ভালো,
1: করছি।
0: হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন।
1: হ্যাঁ
0: ঠিক
1: নমস্কার
0: আছে,
1: স্যার।
0: নমস্কার, হ্যাঁ।

0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো বলুন।
1: নমস্কার নেবেন?
0: নমস্কার,
1: আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে।
0: আচ্ছা,
1: আর প্রথমে আপনাকে নমস্কার, এবং এই মুহূর্তে যারা আকাশবাণী কৈলাস শহরের এই শিলগুলো অনুষ্ঠান শুনছে সবাইকে নমস্কার।
0: আচ্ছা,
1: আজকে আমাকে গান শুনিয়ে দিন।
0: হ্যাঁ,
1: একটি গান, রাত ভালো শারদ রাতে,
0: আচ্ছা,
1: মানে রবীন্দ্রসঙ্গীত।
0: হ্যাঁ হ্যাঁ,
1: আর সত্যি আশা করি আপনি ভালো আছেন।
0: হ্যাঁ ভালো আছি।
1: আছেন?
0: হ্যাঁ
1: আমিও ভালো আছি, সুস্থ আছি। আর প্রতিনিয়ত আমরা অনুষ্ঠান শুনছি, ভালোই লাগছে।
0: আচ্ছা,
1: আর আমি কোনো শ্রোতা বন্ধুর নাম আজকে আর বলবো না, শুধু আজকে একটা কথা বলতে চাই। আজ হলো মানে আন্তর্জাতিক শিক্ষক দিবস, তাই আন্তর্জাতিক শিক্ষক দিবস প্রতি বছর 5ই অক্টোবর পালিত হয়, এবং সেটি আন্তর্জাতিক পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন তারিখে পালিত হয়, কিন্তু আজ গোটা বিশ্ব জুড়ে পালন করা হচ্ছে। আজকে আজকে শিক্ষক দিবসের জন্য আপনাকে ধন্যবাদ জানাই, কারণ আপনারা হলেন আমাদের প্রকৃত শিক্ষক, কারণ তথ্য, বিনোদন এবং

0: আজকে শিক্ষক দিবসের দিনে আপনাকে ধন্যবাদ জানাই, কারণ আপনারা হলেন আমাদের প্রকৃত শিক্ষক। কারণ তত্ত্ব, বিনোদন এবং শিক্ষা আপনাদের কাছ থেকে আমরা অনেক শিক্ষা পেয়ে থাকি। এটুকু বললাম।
1: ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনিও সুস্থ থাকুন, ভালো থাকুন।

0: দাদা।
1: নমস্কার, বলুন।
0: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ভরমি কথা বলছি।
1: আচ্ছা, বলুন
0: দাদা, ভালো আছেন?
1: ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালোই আছেন।
0: হ্যাঁ, আমিও ভালো আছি দাদা।
1: আচ্ছা,
0: আর দাদা, একটা গানের অনুরোধ করছি, ছবির নাম হচ্ছে প্রতিদান।
1: আচ্ছা,
0: আর গানটা হচ্ছে মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, শিল্পী হচ্ছেন লতা মঙ্গেশকর।
1: হ্যাঁ,
0: আর এই গানে সুর দিয়েছেন বাপ্পি লাহিড়ি এবং কথা লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার।
1: হ্যাঁ হ্যাঁ, শোনাচ্ছি।

0: গানটা আপনাকে আমি,
1: এই গানটা তো দাদা হবে তো,
0: হ্যাঁ হ্যাঁ হবে,
1: আর আমার সঙ্গে রয়েছেন বাদল খটিয়াল, আনন্দ ধারা, দেবজিৎ দাস, আশু দেবনাথ রয়েছেন এবং সুব্রা ভট্টাচার্য রয়েছেন, এবং যারা শুনছেন এই মুহূর্তে সকল বন্ধুগণই শুনবে।
0: আচ্ছা ঠিক আছে,
1: আর নমস্কার দাদা, ভালো থাকবেন।
0: নমস্কার, আপনি ভালো থাকুন।

0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো বলুন।
1: আমি শুভা ভট্টাচার্য বাঁশদ্রোণী থেকে বলছিলাম।
0: আচ্ছা বলুন।
1: আচ্ছা, আমি আজকে একটি রবীন্দ্রসঙ্গীত শুনতে চাইছি।
0: হ্যাঁ,
1: আমারও পড়ানো যাহা চায় তুমি তাই গো, যে কোনো শিল্পীর কণ্ঠে শুনিয়ে দেবো।
0: এই গানটা তো শোনালাম শুরুতেই, অনুষ্ঠানের শুরুতেই তো এটা শোনানো হলো একজন শ্রোতা বন্ধুর অনুরোধে।
1: ও তাহলে আপনি আমাকে একটা চোখের আলোয় দেখেছিলেন, চোখের বাহিরে এটা কিশোর কুমারের কণ্ঠে হলে ভালো হয়।
0: আচ্ছা দেখছি আমি,
1: আর যদি না হয় তাহলে অন্য শিল্পী কণ্ঠে হলেও চলবে, একান্তই যদি না থাকে আপনার সংগ্রহে। আগাম মহালয়ার শুভেচ্ছা ভালোবাসা রইল দাদা, আর প্রত্যেক শ্রোতা বন্ধুর জন্য আমার অভিনন্দন শুভেচ্ছা।
0: ঠিক আছে, শুভেচ্ছা আপনাকেও।
1: দাদা পেয়েছেন গানটা?
0: হ্যাঁ পেয়েছি।
1: আচ্ছা দাদা, ঠিক আছে।
0: আচ্ছা।

শ্রোতা বন্ধুরা, কথা এবং গানে আমাদের অনুষ্ঠানের সময় আজকে একেবারেই ফুরিয়ে গেছে প্রায়। আর কথা বলা যাচ্ছে না, গানও শোনানো যাচ্ছে না। যারা ফোন করেছেন ধন্যবাদ, যারা করতে পারেননি অনুষ্ঠান শুনেছেন বা চেষ্টাটুকু করেছেন প্রত্যেকে ধন্যবাদ। নিশ্চয়ই আগামী এই কোনো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবারও কথায় গানে আমরা ফিরে আসব। আজকের যারা আগামীকাল আমার জন্মদিন উপলক্ষে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রত্যেকে ধন্যবাদ আমি জানাচ্ছি। এবং আজকে আপনাদের সঙ্গে আমার এই যে সংযোগ, এটার পুরো ক্রেডিট হচ্ছে আকাশবাণী, এই যে বিশাল বড় একটা প্ল্যাটফর্ম, এখানে কাজ করার সুযোগ পেয়েছি। বিধায় আপনাদের সঙ্গে সম্পর্ক হয়েছে, আপনারা জানাতে পেরেছেন। এই সম্পর্ক অটুট থাকুক, আমার তরফ থেকে আপনাদেরকে এবং গোটা আকাশবাণীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই এটার অংশ হিসেবে আছি, এই থার্তরঙ্গের মাধ্যমে আপনাদের সঙ্গে এই সম্পর্ক হয়তোবা কোথাও কোথাও ব্যক্তিগত পর্যায়ে পর্যন্ত গড়িয়েছে। থাকুক আমাদের এই পরিবার এভাবে টিকে। ধন্যবাদ সকলকে, সুখ সাফল্য অনাবিল আনন্দে আপনাদের সবার জীবন পরিপূর্ণ হোক। আমরা সবাই পারস্পরিকভাবে ভালো থাকি, সুস্থ থাকি এবং ইতিবাচকতায় নান্দনিক হয়ে উঠুক আমাদের সকলের আগামী দিনগুলো, এই কামনা করে বিদায় নিচ্ছি। আজকের এই অনুষ্ঠানের

কারিগরি সহযোগিতায় ছিলেন প্রকৌশল বিভাগ থেকে মানিক মিয়া, সীমা চৌধুরী এবং বিশ্বজিৎ দাস। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন প্রবাল ভট্টাচার্য। এবং এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে কথা বলছিলাম আমি প্রসেনজিৎ দেব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও এভাবে কথায় গানে ফিরে আসব আগামী অনুষ্ঠানে। নমস্কার, ভালো থাকবেন সবাই। মালা।

শুনছিলেন সুরের ভেলা, রকমারি বাংলা গানের সরাসরি অনুরোধের আসর, আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। দুপুর 12:05 যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী, 12:30 আধুনিক গান, 1টায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:05 চিত্রমালা হিন্দি ছবির গানের অনুষ্ঠান, 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, গাজল শুনবেন 1:40 দুটোতে ইংরেজি সংবাদ মধ্যাহ্নকালীন দিল্লি কেন্দ্র থেকে, 2:15 লোকগীতি 2:30 থেকে সম্প্রচারিত হবে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান, বিকেল 3টিতে হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ রিলে করা হবে পর্যায়ক্রমে দিল্লি কেন্দ্র থেকে, এর ব্যবহৃত পরে আবারও বিবিধ ভারতীয় অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সন্ধ্যে 6টায় রয়েছে অনুষ্ঠান ঘর গৃহস্থী, 7টায় আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবর্গ অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 7:35 পর্যায়ক্রমে প্রথমে শুনবেন বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, এরপর আগরতলা কেন্দ্র থেকে 7:45 ককবর্গ সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ রিলে করা হবে, 8:10 শিক্ষা বিষয়ক অনুষ্ঠান পড়াশোনা, 8:30 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ, 9টা ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 9:15 আধুনিক গান শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 9:30, 10টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:10 দেশাত্মবোধক গান, 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করা হবে, 10:30 পরবর্তী দিনের অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি জানিয়ে দেওয়া হবে এবং সেই সঙ্গে 10:35 অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। আকাশবাণী কৈলাসহর।

এই সময়টাতে যে যেখানে বসে আকাশবাণীর অনুষ্ঠান শুনছ এবং ঘড়ির দিকে তাকিয়ে আছো, কখন যে সময় হয়ে যুব অনুষ্ঠান শোনার। সেই অপেক্ষমান বন্ধুদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের যুব আসর। বন্ধুরা, আজ আসরে আমরা শুনব রবীন্দ্রসঙ্গীত। এসো তাহলে এবারে গান শুনি।

আকাশ মানে কৈলাসহর, অনুষ্ঠান মেলায় এখন রয়েছে আধুনিক গান, শিল্পী শ্রেয়া ঘোষাল।

এতক্ষণ আধুনিক গান শুনছিলেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে আকাশবাণী কৈলাসহর। অল্প কিছুক্ষণের মধ্যে রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

চিত্রমালা অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছবির গান, আজকে শুনছেন কৌন হে জো স্বপ্ন মে আয়া ছবি থেকে নেয়া গান। এই গানখানি শুনছিলেন উদিত নারায়ণ এবং স্নেহা পান্থের দ্বৈত কণ্ঠে। এবারের গানখানি যুগল কণ্ঠে গিয়েছেন কুমার শানু এবং অনুরাধা পাড়োয়াল।

এতক্ষণ হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালাতে কোন হে জো স্বপ্ন মে আয়া ছবির গান শুনছিলেন। শেষ গানখানি শিল্পী ছিলেন সোনু নিগম এবং শ্রেয়া ঘোষাল। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। এখন কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

প্রস্তাবিত সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির পঞ্চম দফার বৈঠক আজ সে দেশের অটোয়াতে শুরু হবে। এশিয়ান গেমসে ভারত 85টি পদক জয় করে চতুর্থ স্থান দখল করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইস প্রেসিডেন্ট গি পারমেলা

0: সঙ্গে আজ দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হয়েছেন। তাদের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন, পরিবহন, সংস্কৃতি, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক ও বহুপাক্ষিক একাধিক বিষয়েও আলোচনা হয়েছে। উল্লেখ্য, সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলা তিন দিনের ভারত সফরে আজ সকালে নতুন দিল্লি পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রী অজয় টামটা। সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে ভারত সফরে এসেছে উচ্চপদস্থ আধিকারিক এবং বাণিজ্য প্রতিনিধিসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট পারমেলার ভারত সফরে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। রাষ্ট্রপতি ভবনে সুইস প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা জানানো হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইস প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান। তাকে বাহিনীত্রয়ের গার্ড অফ অনারও দেওয়া হয়। অনুষ্ঠানে সুইস প্রেসিডেন্ট বলেন, ভারত সফরে দরুন দুদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে উঠেছে গণতান্ত্রিক মূল্যবোধ, বিশ্বাস এবং পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে। এই সফরে দুদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি মন্তব্য করেন।
1: So the visit is an excellent opportunity to emphasize the importance that both Switzerland and India attach to this relationship. The relationship between our two countries is built on shared democratic values as well as on trust and mutual respect. My visit is a stepping stone towards a further growth, deepening and strengthening of our close, broad and long-standing partnership.
0: সুইস প্রেসিডেন্ট আজ রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর স্মারকে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় প্রেসিডেন্ট পারমেলার সঙ্গে সাক্ষাৎ করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করও আজ সুইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এক সমাজ মাধ্যমের বার্তায় ডক্টর জয়শঙ্কর প্রেসিডেন্ট পারমেলার ভারত সুইজারল্যান্ডের সম্পর্কের উন্নতিতে আগ্রহের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক ফলপ্রসূ হবে বলেও তিনি মন্তব্য করেন। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি বিষয়ে আলোচনা চলছে। চুক্তিটি এখনও চূড়ান্ত হয়নি বলে তিনি আজ নতুন দিল্লিতে মিউনিক নেতৃবৃন্দের বৈঠকে জানিয়েছেন। তিনি বলেন, প্রস্তাবিত এই চুক্তি নিয়ে দুপক্ষের মধ্যে দর কষাকষি চলছে। মন্ত্রী জানান, দুদেশের মধ্যে বাণিজ্যিক ভারসাম্য ভারতের পক্ষে রয়েছে। শ্রীমতী সীতারামন বলেন, একমাত্র আলোচনার মাধ্যমেই দুই দেশের মধ্যে চুক্তি বিষয়ে মতানৈক্যগুলি দূর করা সম্ভব।
2: It's been a hard and very rigorously negotiated agreement. The agreement's negotiations are still ongoing, although we'd like to believe that both the sides have reached a plateau beyond which giving or taking might be very, very difficult. But maybe if there are rooms to operate from, both sides would do it.
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছেন। আজ নতুন দিল্লিতে মিউনিক নেতৃবৃন্দের বৈঠকে তিনি বলেন, এর মধ্যে বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে। তিনি এই চুক্তিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করে বলেন, প্রায় 200 কোটি মানুষ এবং বিশ্বের মোট অভ্যন্তরীণ উৎপাদনের 1/5 এই চুক্তির আওতায় আসবে। ভারত এবছরের মধ্যে আরও 3টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বিনিয়োগ সুরক্ষা চুক্তি চূড়ান্ত করবে। আজ নতুন দিল্লিতে মিউনিক নিরাপত্তা সম্মেলনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একথা জানিয়ে বলেন, দ্বিপাক্ষিক বিনিয়োগ সুরক্ষা চুক্তির একটি সাধারণ খসড়া শীঘ্রই মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হবে। এই চুক্তিটিকে আরও বেশি বিনিয়োগ বান্ধব করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। সংযুক্ত আরব আমিরশাহী, ওমান এবং বেশ কয়েকটি দেশের মধ্যে এশীয় দেশের সঙ্গে এই চুক্তি হয়েছে। কানাডা এবং রাশিয়ার সঙ্গে এই ধরনের চুক্তির বিষয়ে আলোচনা চলছে বলে শ্রীমতী সীতারামন জানান। বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ আসামের ডিব্রুগড় থেকে প্রথম আন্তর্জাতিক পণ্যবাহী নৌযাত্রার সূচনা করেছেন। বগিবিল টার্মিনালে সকাল 11:00 আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। অসম পেট্রোকেমিক্যালস লিমিটেডের উৎপাদিত মিথানল নিয়ে একটি জাহাজ বগিবিল থেকে বাংলাদেশের ঢাকার পানগাঁও বন্দরের উদ্দেশ্যে রওনা হয়। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচনের জন্য ভোট নেওয়া হবে আগামীকাল। এর জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নন্দীগ্রাম ও রেজিনগরের বিভিন্ন জায়গায় রুটমার্চ করছে। ভারতের রিজার্ভ ব্যাংকের আর্থিক নীতি

সংক্রান্ত কমিটির তিন দিনের বৈঠক আজ মুম্বাইতে শুরু হয়েছে। পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান সামরিক সংঘাত, অপরিশোধিত খনিজ তেলের মূল্যবৃদ্ধি এবং খাদ্যদ্রব্যের মুদ্রাস্ফীতির প্রেক্ষিতে রিজার্ভ ব্যাংকের এই কমিটির বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সেবা সংকল্প অভিযান এই পর্যায়ে ভারত চেম্বার অব কমার্সের পূর্বতন সভাপতি এনজি খৈতানের সঙ্গে আলোচনার দ্বিতীয় পর্বে আজকের বিষয় মেক ইন ইন্ডিয়া প্রকল্প কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10:10 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত এবং কানাডার মধ্যে প্রস্তাবিত সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিএপিএর পঞ্চম দফার বৈঠক আজ সে দেশের অটোয়াতে শুরু হবে। এবছরের মধ্যে বাণিজ্য চুক্তিটি চূড়ান্ত করার লক্ষ্যে দুপক্ষই এই আলোচনায় বসবে। 5 দিনব্যাপী এই বৈঠকে চলবে চলতি মাসের 9 তারিখ পর্যন্ত। প্রসঙ্গত গত মাসের 18 তারিখ নতুন দিল্লিতে এই চুক্তির চতুর্থ দফা শেষ হয়। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণ্যম জয়শঙ্কর বলেছেন, ভারতের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়া বিশেষ সহায়তা করেছিল। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 62তম মিউনিক নিরাপত্তা সম্মেলনে বিদেশমন্ত্রী বলেন, ভারত রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে এবং বর্তমানে দুদেশের অর্থনৈতিক সম্পর্ক স্থিতিশীল। ডক্টর জয়শঙ্কর বলেন, দুদেশের মধ্যে সামরিক, পারমাণবিক ও মহাকাশ ক্ষেত্রে সম্পর্কের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণে বাণিজ্য ও বিনিয়োগ বেড়েছে। মিশর, সুদান, ইরিত্রিয়া এবং সোমালিয়া লোহিত সাগর অঞ্চলের দেশগুলির সার্বভৌমত্ব এবং জলসীমার অধিকারের ওপর জোর দিয়েছে। মিশরের নিউ আলমিনে 5 দেশের এক সম্মেলনের শেষে যৌথ ঘোষণাপত্রে তারা বলেছে, কোনো অজুহাতেই এই অঞ্চলগুলির দেশগুলির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা যাবে না। পাঞ্জাবের জলন্ধরের কাছে বাঙ্গা ফাগোয়ারা মহাসড়কে হিমাচল প্রদেশ রোডওয়েজের একটি বাস উল্টে গেলে 4 জন যাত্রীর মৃত্যু হয়েছে, আহত আরও 15 জন। পুলিশ সূত্রে জানা গেছে, মানালি থেকে অমৃতসরগামী বাসটি একটি সেতু থেকে উল্টে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। ভারতের আবহাওয়া দপ্তর আজ কর্ণাটক, কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়াও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা এবং লাক্ষাদ্বীপে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা। পাশাপাশি নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতেও আজ একই ধরনের আবহাওয়া থাকতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। উল্লেখ্য, আগামী 2 দিনের মধ্যে মারাঠা, বরা ও বিদর্ভের অধিকাংশ এলাকা এবং মহারাষ্ট্র ও ছত্তিশগড়ের আরও কিছু অংশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলে IMD জানিয়েছে। জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমস 2026-এ ভারত 21টি সোনা, 27টি রূপো, 37টি ব্রোঞ্জ সহ মোট 85টি পদক জয় করে চতুর্থ স্থান দখল করেছে। প্রতিটি ক্ষেত্রেই ভারত উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলার সঙ্গে আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক আলোচনা বৈঠকে মিলিত হয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছেন। ভারতের রিজার্ভ ব্যাংকের আর্থিক নীতি সংক্রান্ত কমিটির 3 দিনের বৈঠক আজ মুম্বাইতে শুরু হয়েছে। খবর এখনকার মতো শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানমালা এখন শুনবেন গজল শিল্পী হরিহরণ।

এতক্ষণ লোকগীতি শুনছিলেন স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে, আকাশবাণী কৈলা শহর। অল্প কিছুক্ষণের মধ্যে রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান।

0: আপনাদের শরীরে আনবেন, তখন কি হবে, ওইটা ডাইজেস্টও ভালো করে হবে, নিউট্রিশন আপনি ভালো করে পাবেন। ধীরে ধীরে ধীরে ধীরে আপনি চালের জায়গায় মিলেট ইউজ করে মিলেট আর ডাল দিয়ে আপনি খিচুড়ি বানাতে পারবেন। তো এরকম করে এখন অনেক স্কুলে সরকার থেকে মিলেট প্রদান করা হয়, যে আপনারা যখন খিচুড়িটা তৈরি করবেন স্কুলে, ছোট বাচ্চারা স্কুলে, তখন আপনারা মিলেটটা ব্যবহার করবেন, যেন কি হয় ওই মিলেটটা বাচ্চারা ছোট থেকে খাওয়া শিখে। কারণ দেশের ভবিষ্যৎ কিন্তু মিলেট, কারণ আমরা দেখেছি আজকের দিনে যেরকম পপুলেশন বৃদ্ধি হচ্ছে, এত ধান চাষ করে এত গম চাষ করে আমাদের মানুষের পেটটা ফুল করা এটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। এর জন্য মিলেট, কারণ টাইমটাও কম লাগে, জলও কম লাগে, সব দিকে ভালো, প্লাস আপনার মিলেটটা নিউট্রিশন বেশি। আপনি যদি 100 গ্রাম ভাত খান আর 100 গ্রাম মিলেট খান, আপনি দেখবেন দুটোর মধ্যে পার্থক্য 1:5 এর মতো। মানে আমি ভাত খেয়ে যেটুকু নিউট্রিশন পাবো, এর থেকে 5 গুণ বেশি, 5 থেকে 10 গুণ বেশি আমি মিলেট থেকে পাবো। তো এইসব জিনিস আমরা দেখতে লাগবে, যেন আমাদের মিলেটের দিকে আমরা অগ্রসর হতে পারি। গভর্নমেন্ট থেকে অনেক স্কিম আছে, আপনারা কৃষি দপ্তরে গিয়ে কথা বলবেন, আপনারা নিজেও দেখতে পারবেন অনলাইনে এখন মিলেটের বীজ পাওয়া যায়। আপনারা ভালো বীজ এনে আপনারা চাষ শুরু করেন, অনেক ভালো হবে। আর আমাদের লোকেলও অনেক কিছু মিলেট আমরা পাওয়া যায়, লোকেল মিলেট আমাদের ত্রিপুরাতে অনেক পাওয়া যায়, যারা আমাদের যারা পাহাড়ের যারা কৃষক ভাই বন্ধুরা আছেন, ওরা কিন্তু ওটা অনেক বছর ধরে খেত করে, ওরা অলরেডি এটা ইউজ করে। তো ধীরে ধীরে ধীরে ধীরে আপনারা দেখবেন যে অনেক আজকালকে যেটা শপিং মল আছে, যেমন আপনাদের বিশাল আছে, এম বাজার আছে, এইসবেও এখন মিলেটের কিছু প্যাকেট আমরা দেখি, যে একটা কর্নারে মিলেটের জিনিস রাখে।
1: আচ্ছা,
0: মিলেটের অনেক প্রোডাক্টও আছে, আমরা আরেকদিন এটা কথা বলবো যে মিলেটের কি কি প্রোডাক্ট আমরা তৈরি করতে পারি, মিলেটের কি কি আছে যেটা দিয়ে আমরা আরো উন্নত মানের ইয়ে করতে পারি। প্লাস আজকের দিনে মিলেটের রেটটা বেশি,
1: আচ্ছা,
0: কারণ হলো কি, এটা নিউট্রিশন বেশি আর বাজারের মধ্যে ডিমান্ড অনেক বেশি, জিনিস কম। তো আমাদের কৃষক ভাই বোনেরা যারা এটা শুনছেন, আপনারা যদি মিলেট চাষ করেন তাহলে আপনাদের অনেক ভালো হবে। আরো কিছু দেখেন, যেমন ধানের যখন আমরা কথা বলি, তখন আমরা প্রথমেই দেখি যে একটা নার্সারি বানাতে লাগবে, মিলেটে কিন্তু এটা দরকার নেই, মিলেটে আপনারা ডাইরেক্ট বীজটা রোপণ করবেন,
1: মূল ক্ষেত লাগাই দিয়ে,
0: যেমন আমরা শস্য রোপণ যেরকম করি, এরকম আপনারা ডাইরেক্ট শস্য আপনারা বীজটা দেবেন, তাহলে আপনাদের আরেকটা কাজও কমে গেল।
1: তো অনেক খুব সুন্দর আলোচনা শুনলাম দাদাবু, তো আজ আসর শেষ করি আর গান শুনতে শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই।

এতক্ষণ খরগৃহস্থিতে প্রথমে কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার এবং পরে কৃষি আলোচনা শুনলেন আকাশবাণী কোলাশহর। এখন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: আসিনি খাটমা পান্নাও তিনি সেলাসানে গেরাম কঠমা সাইখানারওয়ানে শম্ভুচন্দ্র দেব বর্মা
1: থাকুন বউ মাসি নিসিমি কাচারমানি তিনি ফাইসু পাইসু তিনি খে নিন কেরাম কঠমা খানাই আসলে কুতলি মাংলা থাকু তাই মিঞ্চা বয়ার
2: আহ্বান তো থাকু শুনলে তিনি গেসকে পা কেরাম কথা ফাইসু সাইমা খানা
3: না বড় মালাই খেনা সেই কেরাম কথা মা খানা নানি
2: থাকু যে মানমানি
3: নগ্ন তাম সানাই ছেলের অনিন সাইখানার চিন্তা তাই আগেও বড়ি রান্দি মাসা তঙ্গমানি বসা মাসা পুষি তঙ্গমানি অবসালা ছেলের হম্বা ছেলের আবসে ছেলের তাই সানা মতে বন মাইসুর তুগুই মাস আর বুমা হাবা দা থানো মাই দা তুগি সার নান পাইলে সগলিয়া দা বুমা খেবা সালজেগে তাম খা বুমা উতাই সলিয়া সাতং বু সাতং সেদা হাইন হাবানি ফাইকাঙ্ক থুজাক মান ফাইকা সালচে সালনিয়া তুই থুজাক মান খেবা বুমা উ জলিয়া খাতা সালচাকি এই নানা তাই পুষি মালিয়া থাকছে নে যেখানে মাসে ও আর থাকছে আংতাই নন চারি মালিয়া হনাই আবার সালচে সালনিয়া তুই হঞ্জাক আংক বব থাঙ্কা নংকরি সালচাকে
2: বিয়ে থাকো থাকো ব
3: থাঙ্কা আয়াং দৈমার উকুং থাঙ্গি থাংমং থাংমং থাংমং আই যে তুই পাই আসাক থাঙ্গি আয়াং থাঙে হাব তুই বখর থাঙে আসুগুই দং মাই তো খুঁজাকা বুমা তো বনাহাই তুগুই অকই যাইখে সারি দমানি আব মাসে থাংমানি সানাই গরিখে বড় মালাইলিয়া আফরকলে চিন্তা ক্লাই যাকা থাঙ্কা থাঙে তৈমা রঙু আসুগি মগুই দম সময়কে বিয়াংনি বাহাই আইং তুই সাকানি খুম বারসা আকই তুই কসগি ফাই ব সেলেটা ফাচ নুকলা হা খুম নাইথক নুহরি দদর থাঙ্গি তুই বাকলাই থাঙি নাহারি ফিকা ফাইবা খুম নাইথক যাক মানে উফ আবরকে বচিন্তা হাবুকা খুমসা সে নাইথকে মনি বুফাংজানি বসে নাইথকা বরনি বা বারি ফিকা হনাই বিমা তন তকসাও তন তকসাও তকসামং তকসামে থাঙ্গি নুগুইখা থাংবা বরি মাসা নাইথক হাই ব খুম সাবু মান যে খুম মান নাই যে খুম তুই মান নাই বন বসাই হনাই হনাই বব ওয়ানসবি বন খুম রহতা
2: ও থাকু আর খুব না বরি না
3: বাবু কাই মালাই মুসং তংখাদা হেবা সেলে যা থাকো খাঙ্গা তাই তাই আসে বরি নাই নুবিদা আর নাকি সেলে কেন কথমাকে কুসু মার সাবো
2: থাকো বাবা শিখলা চারবা একদম
3: দাম সাইতংসলা
2: খা কবর সাই তংখনাবলে
3: খা কবর সাই নুকছে আর তাপ সাজাকলাই তংসি উনি দা হে তাই তাম খাইছি নাই বিনু সাম দিন তংলে যে খুম তুই মানাই বরুন বব সাই হাই হেবা সাই খানার গাতা ও নুব খা হে তো আং তুই হিনি সামানি হে তো আনি কক মতো নি বসাই নাই সেলের তো হামজাক মানে ফাইকা আফুরকাই ফাই বুমানও হাজানসিম মা মা হই নুই হই আং বুমাও তাম দিনই ফাইকাও সেলের থাকমানি বুমা বলে ববো আহাই বসানা থাকমানিবা নগনি আহাই কাপসুরু আহাই মকল মুক্তি কাগি আমি আহাই ইয়াং নাহার ইয়াং নাহার তংদ্র তুই সুক্রি জলিফুর জলিফানো বসানোবা
2: বসাবা
3: নাহারি তো মজার কাইং ছেলে যা ফাইগা গে বোমাবো হামজাকা ও মা হান ছেলে যা ফাইগা ব মজি তাংথন মজি তাঙিয়া তো বলে বসা
2: বসা বলে
3: ফিরক মান খানি বব হামজাক সবই দংখাতা গে ফাইতা আমলা সাবা হিমবা মাং বরি তুই ফিকা হাই হং ছেলের ব সাবনি কপালো জানি কলাইকে জানছি রে ব তুই বরি সব পাইকা হনাই নাইবা কব বরি নাই থাক মানে বুমা বাপুরকে ও ও ছেলের চা নন সাং ছেলে ছেলে মানে নবুর মানে ফিকে
1: থাকো ববকে অবরিনো বিয়াং নিতব খা আবরিনো তব খা
3: অবরিন তুই ফিকা তা বত আগিনছে সাজাক বলাছে যে ও খুম্মা নাই ববাইনে বকাই যেন
2: কক সামা তো
3: কক সামা তো কক সাবিছে খুম ইয়াকারি রহমাবা হে তুই ফেকে হে গে বুমাবো হামজাকা বরিখে তো নাইথক হে সেলে তো নাম চার নাই তামখে তো নাই তুই তো ফাইকা হে অ তাক বা হামজ মা হানজি নাই বলে মা আবন বগি তাওয়ানা দি আং আগি যে আজি ফাইমানি যে কাবুই ফাইমানি আপন চালাই দংনাই হে বুমা বানা যাখাতা বা হুম্বা তামো ছেলের সাবা বুড়ো মানে ফিকে ছেলের ছেলের হুমাবা বিনি বাইক বা আগে আজি মাসে সানা হানি ছাপাই বা হামজে তাস্তা

আকাশবাণী আগরতলা তাবক চেঙ্গজাগো তিনি হরনি কক বরক পান্দা পান্দানি পুইলো তিনি খানা রোজাগনাই আচু আচুইনি কথমা পান্দা তিনি খানা রোজাগনাই শেলাসা কথমানো সাই খানা রনাই শম্ভুজ চন্দ্র দেববর্মা

0: وانا دي هنا
1: تام زاني باجي تام خاكي
0: غابو كي او بس هذا او دي بري يابو كي اجي بس هاغو بوريني مساناي سي ناتوالي تاوكو
1: هاشي ناتاغو
0: كي بو او مساتيني متايغنو سانتوس تكي تنبلي كونو زاغا ديرا كي ديراوي متايغنو او بشاب ركاتا تاني نين مورتوغلو تاني ما تغني بونو بس اكلي هني راكان كي মতায়নী অভিশাপ বা মা ফাইগাতা মর্ত করলো ভাইয়ী গো তুই মা সাকাও খেয়ে ব ভাই আশ্রম হেঁকে খাই দং ফাইগাতা গে আবন ব আগে স্বর্গপুরী দংফ্রু যে আজি ফেমিনা অকম সাপাইগাতা ব গা তো সেমিয়া বানা জাকা ভাইকে তং ভাইকে চান আহিবা নাইমানি বেকা যে নাসিক নাইতা হরগ হরংকে মতাই খাইও সাঁতারি ছগ আহাই মাতাই বুঝু হে বেকা যে খুব আউকা আরে মতো সাংঘাতিক লক্ষ্মীছে মাংখাম লাংবা হরসে মতাইর খাইও পুজিও মতাইর পুজি ওই আহাই তুকুই মুসুই সব সময় সাফ সুতরা কে নব পহর কে তনু হে বেকা যে খুব আফুরকে আংখে মতাই নি মাংখা হে ওলকে সালচা তামখা ছেলেচা আফুরকে কিসা ফাতারকে থাঙে সামরুক তাঙ্গো কে বসাই নে বা বউ সাতা নাইকে আসুকি চাইলে ভাইকে নাই কিসাবান বেড়াই দি খেড়াই দি গেও বুই ভাইকে সাহ বুই ভাইকে তং নাই দি হে কিসা বাজার থাঙ্গু থাঙ্গে বাজার রাজা দুল বুর মান খাই ফি
1: থাকু রাজা খাম্বু
0: খাতা আবো বুখা বিনি তকলা মাসা তঙ বিন তকলানি যে মেসে নিমান নাই আবনু হে ব রাজ
1: থাকু ও যে রাজন তকলানি মেসে
0: তকলানি মেসে নিমান নাই
2: হাইকে
0: যদি মেসে নিমাই হে বিন তিনি ব চাকরমা খাতি নাই হাইতাবো হে আপতিং খাঙ্কে রাজা দেখো বিঘ্ন ফাই সাপেকাও সেলেরচা রাজা তাহাই দোলবু ও বিন তকলা মাসা তং ফোন আপনার যদি মেসিনি মাংখাই
1: বেশ
0: খাকচে নাই তাই মেসিনি মাই হাঙ্কলে বিন আলসে দেখো
1: থাঙে
0: সেলেন খাতিমা তঙিছি নাই হে বিঘ্ন ফাই সাপাইকে আঙ্কে তো বিঘ সাকা আপন বগে নানা তাবানা দি সময় মতো থাঙি রাজান সাই দি নিন তকলা তং হই হে বিহিং সাকা হাই নি মানাই নংলা যে আং সও নাইকে তংলা কোন তাবানা দি
1: থাকো সেলেসানা
0: সাইখানা সেলেসা থাকা হে ও দিন তারিখ ফাইকা হে সেলেসা বিহি গুথাঙ লগিও থাঙ্কা সেলেসা তামো তকসে চিকন তে বিহি রিমান আবনান থাঙ্গ থাঙ্কে রাজা সঙ্গে মনে সকাতা বুকসে নি তকসারা আন তকলা বাই মেসেন হাই হে রাজাকে লোভ নাঙ্কা বিহিং নুগুই বখা বুখা বিহিং তামসাকা যদি সেলেচা মুসি আনখাঙ্কে বানর সেলেন খাতি নাই বিহি সেলেন খাতি পাইছি নাই রাজাকে বখা বিশিং বিশিং খুব হামজা গেছি নাকা দেলেচেন আবার চেয়ার নাই আবার তাই কোন কক করি রাজাকে তো আহাই আনন্দ সকাতা হে কবি কবি নিন আবার ইয়াকারি রাখা রাজান তকলা ইয়াকারি রাখা ভাই রাজান তকলা ফা ছুকাই বা আখিন সে বিখুমুসে বদল গই ফিগা তাই সে খুব রেখাঙ্গেন সে আখিন কটমাঙি থাঙ্গা আহাইকে সুগলাইমাং সুগলাইমাং রাজান তকলা সে নি থাঙ্গা যে আফুরকে রাজা তো তাগরা সে খাগাই মারে সে অর্ধেক সে দেশ কে তাম খাইকে ব হাইয়াকে সেলেসা নং আং নন হরওয়া রাজ্য মানানি কিষেন দা দেশ চালু না কিষেন দা না আং নাইগ্র না বপ্তি নিয়ে
1: থাকু বিন ওয়ানসু মানকে
0: রাজনী কক তো কেব গেমিয়া গছি ফাইজাও কা হে বিহিং ফাইকে সাজাও কা মূল তাম খাইছি নাই রাজা তো যে অবস্থা বিন আর সেলেন খাতি খাঙ্গে তো নেলেন মা খাতিছি নাই বিন তো আপতি সে উদ্দেশ্য হে ফাই সাবাইগা বিহিং বিগায় নাওয়ানা দে আং তোমলা হে কাছুকুন তাওয়ানা দি সেলের জায়গা তাই থুই মুখ থাংলিয়া আসে বিহিক তাও আবো আগিলে তক চিকন সাবান তরখা হরও আছে বসতে সানন যে তিসানানি
1: আমি খাই
0: আপনি খাই রেখা তাই সে আলবাই জাগো বুঝুন
1: আবার খসানান
0: আলবাই জাগো হরও সারে নাই আপনার তিসাই মাংখেছে নাই গেছে দেশ মান নাই
1: আছে ক কত থাকো না
0: ক কত রেখা
1: আবার কক বলে

0: খাবার কে রাজা বরং তাকে বুঝ বুথাইছি নাই কে ভাইকে বুথানাই মন্দির কক সালে গেতা গে ক্যাব সাকা বরক বুথাই ক্যাব সাকা হি আপতিয়া বুই রাজা নিহার বথইমে নাব কেব চেনি থইব মনে রাজা বুথারিয়া আপতি পলিসি কারি নাই গেতাম খাই গেতাম খাই গা সাকা ছেলে চা আং হা করো নন দাউই গি মন মন থক মন মন সক নাই গে আবনি থেকে যদি নগি ফেমাং কেবা আপুর গেলে কাকা কাইগা বিহিক না রাজা
1: তাইছে
0: ও আবো গি মন মন থাকলে আবরকে বানা যাক হাই তাম বিহিক বোধ রাজানি পখং
1: দোকানা
0: গে কুকুনে দিন ভাই সব পাইকে তামখাই আয়াং স্বর্গনি বুমা সঙ্গে ব নজাও খাতা আং আগে যে খাই ফেমানি আনি নি সিনজ তাই যে হা খুনাই যে হাওয়া নাই যতন রহরে আন সাহায্য খাই দিন গে রহবাই গেতা বিনি যত হা খুনাই যত হাওয়া নাই রহবাই কে রহরই বিন নগ্নি সিমি ওয়াই সবাই নক মন মন গি মন মন সগ্নানি হাকর জরা কেব সরুম খাই টনকা পাইছে না হে ছেলে তেন সাকা হাপকা মাত্র নরক থক লুকলাই কেন নাইছে না থক লুকলাই দনন্তাই নুগলিয়া ফার্স্ট পাইছি হরিয়া সিনে পাইছে বিন হ্যাঁ কি আয়ং যখন বন কারি ইয়াং থক লুকলাই গাঙ্গে বচোর ভাই নগ
1: হাকর
0: গাইং হাকর তো মুথুই কে ফিকা আহকিন ব্যবস্থা কে টনকা
2: রাজা কে ছেলে চান বিহিক সকাইছি নাই মানছি সবাই কে আনন্দ ফুর্তি খেয়ে খাইছি দিন তো ছেলে চান বিহিক সকাইছি নাই গে রাজা তো বিনি বিন্দার দাগি খা ছেলে চা তো থাকা ধান তাও ছেলে চান বিহিক না হারি ফেজি নি গ সময় কে থাকা ছেলে চান বিহিক না না আনি থাকবা ছেলে চা তো কই মুসাই সাজাও যাই বিহিক বাইছে থলাই টঙ্গি মানু খা নৌখা কে ওয়ান আজা খা ভাই রাজা সাহেব মহারাজ নং যে ওয়ান সত্যি বাংলে ছেলে চাবা বিহিক বাইছে নগ গজান গজান থাই জালাই হাই সাজগুই গুসুগুই টংলে হাই হাই দা গে রাজা থানি বড় না হাই ফাইজি রমই তুই ফেগে ছেলে জানো তুই ফেগে গে ছেলে জানো সঙ্গে নং বাইকে ফাইকা দাও নং বাইকে বপ্তি খে পর বাইকে সব পেকা বপ্তি আনো সাইখানা আছি নন কোন খাইলিয়া গাই শ্যালেজা সাকা ও মহারাজ আং যে দেশ থাকা আবসে তম থক দেশ চাব চাবাইয়া নব নংবাইয়া গুস্তি গাতি গবাং মা বৈরক নাইথকবাই মাছ আরো বৈরক নাইথকমনি তাই আমসে খানি সানা মতো ইয়ে টং থক হমাকে আর দেশ আবসে টং থক যা করি আং ফাইনাপুর কাবলাই মাছে কাবলাই মানে রহনা
1: আবু বাবা সরবন কক সাই তো না
2: আবু কক আবু তো সাই তো না তাও সানা হ্যাঁ গা হাইদা গই মহারাজ গে নং থাং নু খাং গদে তাই ফাইনা মসুম লা অনি না রাজা তো তা মু
1: হমন সে তেও তং তো
2: আ সাব সাবে নে নং বৈয়া গে মহারাজ কই কই দা নাই গে ছেলে তা বাইকে তা না নাং নাই থানা নি আর অংকে ও আন খাইমা হাইন হা কর নং খদি নং খরি ইয়াং হাই গে মন মন মুলুকলাই হর খাং গেন সে সসই কা ও দেশ একদম গান আছে হনে সা কাং কে রাজা কই কই না হাই নং খলা তা হা কর
1: ও জে বিনি কক সাথে
2: কাং না কক সাথে বকে বা কিসে লুবি বরকলা মন যখন কাম কে সাইখানা কো দেশ নি কো গাই বরি সরে ইন কো সাইখানা রং কে থাং জায়গা তা নং কই থাং কাং তাই দামছে হর খবা রাজা পাইখাতা
1: থৈখাতা
2: হ্যাঁ

আশোক জোড়া ধনপতি দেবরমানি খরঙ্গ যাদনীরু চমুখানার জাখা আকাশবাণী আগরতলা অবনী লগিন তিনি হর্ণিক গৌরব পান্ডা অরণ পাইখা যতন হরকাহাম।

আকাশবাণী খবর পড়ছে নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে আজ বিভিন্ন ক্ষেত্রে পাঁচটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। সুপ্রিম কোর্ট বলেছে ফর্ম 6 এর পরিবর্তনের কোনো অনুমোদন সর্বোচ্চ আদালত

0: দেয়নি। কে এই পরিবর্তন করেছে সে বিষয়ে নথিপত্র আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। তিন রাজ্যের পাঁচ বিধানসভা ও অসমের একটি লোকসভা আসনে আগামীকাল উপনির্বাচনে ভোট নেওয়া হবে, এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। শরীরবিদ্যা বা চিকিৎসা বিজ্ঞানে 2026 সালে নোবেল পুরস্কার পেয়েছেন কার্ল ডেইল সেরেথ, পিটার হেগম্যান এবং জর্জ নাগেল। আলো নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিক্স নিয়ে তাদের যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ এই সম্মান দেওয়া হয়েছে। নিউ চণ্ডীগড়ের মূল্যায়নপুরে তৃতীয় একদিনের ম্যাচে স্লো ওভার রেটের জন্য ওয়েস্ট ইন্ডিজ ও ভারতকে শাস্তির মুখে পড়তে হয়েছে। আসছে বিস্তারিত খবরে। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে আজ বিভিন্ন ক্ষেত্রে পাঁচটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইস প্রেসিডেন্ট গায় পারমেলিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর অভিবাসন ও যোগাযোগ, তরুণ কর্মী বিনিময়, পরিবহন প্রযুক্তি ক্ষেত্রের বিকাশ ও সমন্বয়, চিহ্নিত ক্ষেত্রে পরিকাঠামোগত ব্যবস্থাপনা সংক্রান্ত একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। একই সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্র এবং উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর, শিল্পোদ্যোগ সংক্রান্ত ইচ্ছাপত্র আজ স্বাক্ষরিত হয়েছে। এক যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে সম্পর্কের দায়বদ্ধতা রক্ষায় ইতিবাচক ভূমিকা গ্রহণের জন্য সুইস প্রেসিডেন্ট গায় পারমেলিনের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ভারত গত বছর অক্টোবর মাসে ইউরোপিয়ান মুক্ত বাণিজ্য সংস্থার সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য অর্থনৈতিক সহযোগিতা চুক্তি চালু করেছে। বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান এবং অভিন্ন উন্নয়নের ক্ষেত্রে এটি এক ঐতিহাসিক রূপরেখা বলে উল্লেখ করেন তিনি। শ্রী মোদী বলেন, এই চুক্তির অধীনে গত 15 বছরে $1,000 কোটি মার্কিন ডলারে বিনিয়োগ তৈরি হবে, আগামী দিনে 10 লক্ষ প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ। প্রধানমন্ত্রী বলেন, উভয় দেশ সামরিক ক্ষমতা হস্তান্তর এবং প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রে নতুন সম্ভাবনার দিকটি খতিয়ে দেখছে। পরমাণু শক্তিতে সহযোগিতা বাড়িয়ে তোলার দিকটিও পর্যালোচনা করেছেন তারা।
1: আজ হমনে মিলিটারি এক্সচেঞ্জ আর ডিফেন্স প্রোডাকশন মে সহযোগ কি নই সম্ভাবনাও কি পহচান কি নিউক্লিয়ার এনার্জি মে সহযোগ কো অর প্রগাঢ় করনে পর ভি সহমতি বনি। বারাণসী কা রোপওয়ে, নোয়েডা কা জেভর এয়ারপোর্ট আর পাহাড়ি ক্ষেত্রো মে রেলওয়ে তথা টানেলিং প্রজেক্ট হমারে ইনফ্রাস্ট্রাকচার সহযোগ কে উজ্জ্বল উদাহরণ হ্যায়। ইস সহযোগ কো সুদৃঢ় করনে কে লিয়ে আজ হমনে ট্রান্সপোর্ট, মোবিলিটি আর ইনফ্রাস্ট্রাকচার পর এগ্রিমেন্ট কিয়া হ্যায়।
0: উল্লেখ্য, প্রেসিডেন্ট পারমেলিন আজ সকালে 3 দিনের সফরে নতুন দিল্লি পৌঁছন। তার সঙ্গে আছেন উচ্চপদস্থ প্রতিনিধি ও বাণিজ্যিক দল। সড়ক ও মহাসড়ক প্রতিমন্ত্রী তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান। রাষ্ট্রপতি ভবনে আজ তাদের আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁকে স্বাগত জানিয়েছেন। দেওয়া হয় 3 বাহিনীর সম্মান। স্বাগত অনুষ্ঠানের পর পারমেলিন সাংবাদিকদের বলেন, এই সফর দুদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে।
2: Will enable us to commemorate the first anniversary of the entry into force of the India-EFTA Trade and Economic Partnership Agreement, TEPA. It is the right moment to celebrate how far we have come together, but even more importantly to shape our joint future.
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ও প্রেসিডেন্ট পারমেলিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভারত ও সুইজারল্যান্ড প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা শিল্পের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে কাজ করবে বলে জানিয়েছে। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিদেশমন্ত্রকের পশ্চিমাঞ্চল বিষয়ক সচিব সিবি জর্জ বলেন, সুইজারল্যান্ডের সংস্থাগুলি মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ উৎপাদন ও উন্নয়নের মাধ্যমে তৈরি হওয়া বিভিন্ন সুযোগ সদ্ব্যবহার করতে পারবে। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী যৌথ সামরিক মহড়া মাউন্টেন গার্ডিয়ান 2026 আজ উত্তরাখণ্ডে শুরু হয়েছে। দুদেশের মধ্যে সামরিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সমঝোতা গড়ে তোলার লক্ষ্যে এবং পার্বত্য যুদ্ধের কলা কৌশলের ওপর জোর দিতে এই মহড়া চালানো হচ্ছে। নতুন দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, উভয় দেশে 92 জন সামরিক কর্মী এই মহড়ায় যোগ দিয়েছেন। 2 সপ্তাহের এই মহড়া চলাকালীন যৌথ পরিকল্পনা, ট্যাকটিক্যাল ড্রিল, গুলি চালনা, গোয়েন্দা গ্রিড গড়ে তোলা, ড্রোন পরিচালন, শারীরিক সক্ষমতা সংক্রান্ত প্রশিক্ষণ সহ বিভিন্ন ধরনের ব্যবস্থা করা হবে। আগামী 18 অক্টোবর পর্যন্ত চলবে এই মহড়া। সুপ্রিম কোর্ট বলেছে, দেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ব্যবহৃত ফর্ম 6 এর কোনো পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়নি। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহানার বেঞ্চ সুস্পষ্টভাবে জানিয়েছেন, ফর্ম 6 এর পরিবর্তনের কোনো অনুমোদন সর্বোচ্চ আদালত দেয়নি এবং কে এই পরিবর্তন করেছে সে বিষয়ে নথিপত্র আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ ফর্ম 6 এ পরিবর্তন সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা শুনানির পর সুপ্রিম কোর্ট একথা জানায়। উল্লেখ্য, এসআইআর এর প্রক্রিয়া চলাকালীন ভোটার তালিকার অন্তর্ভুক্তির জন্য আবেদনকারীর পূর্বপুরুষের বিষয়ে তথ্য চাওয়া হয়েছিল এবং এর আগের এসআইআর এ সেই সব পূর্বপুরুষদের নাম

0: অন্তর্ভুক্ত ছিল কিনা সে বিষয়টিও জানতে চাওয়া হয়। জনস্বার্থকারী মামলার আবেদনকারীর অভিযোগ, সাংবিধানিক সংস্থান লঙ্ঘন করে নির্বাচন কমিশনের সফটওয়্যারের মাধ্যমে ফর্ম সিক্স এর এই পরিবর্তন করা হয়েছিল। উত্তরপ্রদেশে আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য বিজেপি 8 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলের তরফ থেকে ধরমপাল সিং, রাধাকান্ত ওঝা, প্রকাশ পাল, বিদ্যাসাগর সোনকার, গোপীকৃষ্ণ পাণ্ডে, প্রিয়াঙ্কা সিং রাওয়াত, রামপ্রতাপ সিং চৌহান এবং শ্রুতি নাগওয়ারকে প্রার্থী করা হয়েছে। উল্লেখ্য, উত্তরপ্রদেশের 10টি আসনের পাশাপাশি উত্তরাখণ্ড ও পশ্চিমবঙ্গের 1টি করে আসনে আগামী 16 তারিখ রাজ্যসভার উপনির্বাচনে ভোট গ্রহণ। আজকের প্রসঙ্গে এবারের আলোচনা, মুক্ত বাণিজ্য চুক্তি ও ভারতের অর্থব্যবস্থার প্রথম পর্ব। নবগ্রাম হীরালাল পাল কলেজের অর্থনীতির অধ্যাপক ডক্টর বিশান সান্যালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তিন রাজ্যের 5 বিধানসভা ও অসমের 1টি লোকসভা আসনে আগামীকাল উপনির্বাচনে ভোট নেওয়া হবে। এর মধ্যে রয়েছে তামিলনাড়ুর মাদুরান্তকম এবং ধারাপুরম, পুদুচেরির থাট্টানচাভাডি এবং পশ্চিমবঙ্গের রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা ও অসমের নওগাঁ লোকসভা আসন। সকাল 7টায় শুরু হবে ভোট গ্রহণ, চলবে সন্ধে 6টা পর্যন্ত। আগামীকালের ভোট গ্রহণের জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। ভোটকর্মীরা ইতিমধ্যেই তাদের সরঞ্জাম নিয়ে পৌঁছে গেছেন ভোট গ্রহণ কেন্দ্রে। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সবকটি আসনেই গণনা 9ই অক্টোবর। পশ্চিমবঙ্গে বিমান পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে 2 বছরের মধ্যে আরও 4টি পূর্ণাঙ্গ বিমানবন্দর গড়ে তোলার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে আজ একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন বন্দরের সম্প্রসারণ এবং পুরুলিয়ার 700 মিটার
1: কা অলরেডি উপস্থিত রানওয়ে হ্যাঁ জিসকো হাম ইমিডিয়েটলি ইউটিলাইজ কর সকতে হ্যাঁ অর রানওয়ে পে হাম ন্যারো বডি এয়ারক্রাফট জেসে বোয়িং 737 ইয়া এয়ারবাস 320 উসকো ভি হাম শামিল কর সকতে হ্যাঁ জিসসে কি দূর কি কানেক্টিভিটি ভি ওয়াহাঁ সে হো সকতি হ্যায়। উসকে সাথ হি বালুরঘাট মে জাহাঁ পে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া কা ভি ল্যান্ড হ্যায় ওয়াহাঁ পে ভি হাম জো উপস্থিত স্ট্রিপ হ্যায় উসকো ভি এক্সপ্যান্ড কর কর ওয়াহাঁ সে ভি এয়ার অপারেশনস কো শুরু করনে কা এমওইউ মে শামিল কিয়া হ্যায়।
0: শারীরবিদ্যা বা চিকিৎসা বিজ্ঞানে 2026 সালে নোবেল পুরস্কার পেয়েছেন কার্ল ডেলসেরেথ, পিটার হেগম্যান এবং জর্জ নাগেল। আলো নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিক্স নিয়ে তাদের যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়েছে। অপটোজেনেটিক্স এমন এক প্রযুক্তি যা মস্তিষ্কের কার্যকলাপ নিয়ে গবেষণায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। সুইডেনের স্টকহোমে ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি আজ এই পুরস্কার ঘোষণা করে। মস্তিষ্ক কিভাবে স্মৃতি, অনুভূতি এবং আচরণ গড়ে তোলে তা বোঝা দীর্ঘদিন ধরেই গবেষকদের কাছে এক বড় স্বপ্ন। শারীরবিদ্যা বা চিকিৎসা বিজ্ঞানের নোবেল কমিটির চেয়ারম্যান পের ভেনিংসেন বলেন, অপটোজেনেটিক্সের সাহায্যে জীবন্ত মস্তিষ্কের নির্দিষ্ট স্নায়ুকোষের কার্যকলাপ ইচ্ছেমতো চালু বা বন্ধ করা সম্ভব। পিটার হেগম্যান এবং জর্জ নাগেল চ্যানেল রোটপিসন নামে একটি বিশেষ প্রোটিন আবিষ্কার করেছেন, যে ধরনের কোষেই এই প্রোটিন প্রবেশ করানো হোক না কেন সেই কোষ আলোর বিষয়ে সংবেদনশীল হয়ে ওঠে বলে লক্ষ্য করা যায়। নিউ চণ্ডীগড়ের মূল্যায়নপুরে তৃতীয় একদিনের ম্যাচে মন্থর বোলিংয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজ ও ভারতকে শাস্তির মুখে পড়তে হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ নির্দিষ্ট সময়ের মধ্যে 2 ওভার, ভারত 4 ওভার শেষ করতে পারেনি। তার ফলে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের ম্যাচ ফির 10% ও ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফির 20% কেটে নেওয়া হয়েছে। দুই দলের অধিনায়কই দোষ স্বীকার করে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন পড়েনি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে আজ বিভিন্ন ক্ষেত্রে 5টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইস প্রেসিডেন্ট গাই পোমেলিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। সুপ্রিম কোর্ট বলেছে ফর্ম সিক্স এর পরিবর্তনের কোনো অনুমোদন সর্বোচ্চ আদালত দেয়নি। কে এই পরিবর্তন করেছে সে বিষয়ে নথিপত্র আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। তিন রাজ্যে 5 বিধানসভা ও অসমের 1টি লোকসভা আসনে আগামীকাল উপনির্বাচনে ভোট নেওয়া হবে। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
2: আকাশবাণী আগরতলা।

বর্তমান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা বিশ্ব মানো রোগী অসেবনাহারনাই যতন খাগাহামিয়া ভারত নুংতাইনি নিন্নুকুনি বড় রং শাকাহামনার খানি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা দায় চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নৈশাই নিজি থাম তাং বদাং রাং নাঙিয়াও চুবা মুগুই দো ত্রিপুরা গনাঙ্গুই ন আয়ুষ্মান কার্ডস নামনানি সামু খাই যাবি দো কেম্প শাকহামনক দায় নক নক চিনি বদলনি বড় রক খাঙি দো নিনি নুকুন চুবুই তংখে দিনি ন আয়ুষ্মান কার্ড খাই দি বেনিফিশিয়ারি ডট এন এইচ এ ডট গভ ডট ইন ও ওয়েবসাইট বিশুতি এবার আয়ুষ্মান এপ নি চুবা চুবাই নং বাই থাং ন আয়ুষ্মান কার্ডস নামুই মাননাই শাকহামনা রুকনা যতনি মানথাই আয়ুষ্মান উনকুন যতনি নুকুন তেইব কাহানকে সিনানি বাগি টোল ফ্রি হেল্পলাইন 14555 এবার 1800 3453797 ও নাম্বারও করুন দিই।

0: আকাশবাণী আগরতলা ককতমা পরিব চিত্ত দেপরমা তিনি ককতমা ববাগর পুঙ্খা মন্ত্রীবক্ষরক নরেন্দ্র মোদী তিনি দিল্লি কেটাল সুইজারল্যান্ডে রাষ্ট্রবক্ষরক বাই ককলাম্পান আচুখা ভিলেজ কমিটি সঙ্গে বুট লেখামং তাকবুবঙ্গই তংখ আচুকথাই গবাং মাউন তীব্রা মথানি বাতাইনের কপলাইংকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাস্টেওয়া অসামুতাইনি জরা তংকচাং জায়গাকে নারনা বগে নাংমানি সাকথার জাকা সারদিয়া ইস জুন ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট 2026 নি চ্যাম্পিয়ন অংখা ওড়িশা তাবু ককটুমা শুক্রবই মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী সাকা ভারত তাই সুইজারল্যান্ড লোকফানো পৈঠ চাজাগো তিনি দিল্লি কটালনি হায়দ্রাবাদ হাউজ সুইজারল্যান্ডে রাষ্ট্রবক্র গাই পারমিলিন বাই কথালাই ককটুমা থন্দের উন্থুম্ব অকক সাকা মন্ত্রীবক্রক তাইব সাকা লোকরকনি বিশিং কথালাই হালক তার্গমান অহাকতর কাইনিনি যতনি সেলাই কতর ফান মাইগ্রেশন এন্ড মোবিলিটি পার্টনারশিপ এগ্রিমেন্ট তাই ইয়াং প্রফেশনাল এগ্রিমেন্ট বাই সুইজারল্যান্ড ন ভারত হাকতনি সৈনাই আমজকনাই সামুং টাঙাই তাই শিকলার কতাল গবাংমা সেপ আজাই না
1: स्विट्जरलैंड में योग और आयुर्वेद की बढ़ती हुई लोकप्रियता को देखते हुए आज हमने इन क्षेत्रों में सहयोग प्रगाढ़ करने पर भी सार्थक चर्चा की। पीपल टू पीपल टाइज हमारी पार्टनरशिप की सबसे बड़ी ताकत है। आज हुए माइग्रेशन और मोबिलिटी पार्टनरशिप एग्रीमेंट और यंग प्रोफेशनल्स एग्रीमेंट से भारत के स्टूडेंट्स रिसर्चर्स प्रोफेशनल्स और युवाओं के लिए स्विट्जरलैंड में कई नए अवसर खुलेंगे।
0: মন্ত্রীবক্র মোচাং মোদি তিনি দিল্লি কেতালনি হায়দ্রাবাদ হাউজ সুইজারল্যান্ডে রাষ্ট্রবক্ষরক বাই বাবাইনি ককলাম্পান আচুকা ভারতাই সুইজারল্যান্ডে বিশিং তিনি গবাংমা জুদা জুদা নাংকুমা দিখিল কক খালাইমাও সৈরি লাইখ্যা এডিসি ভিলেজ কমিটি সঙ্গরী বোর্ড লেখামুং তিনি পুং দামচানী সিমি চেংজাকা হাস্টে সঙ্গরী কমিশনের বখাক্তি সাইমানকা তাবু গবাংমা আচুকথানী বোর্ড লেখাজাগি দঙ্গ ভিলেজ কমিটি কাই বারা চাপচি সিনী আচুকথাই ব্রীছাই বারা চুকুচি চিনি চংমরি ও ইখেপেন খরক সা সাই দগ্রা ব্রীছি বাতাইনা নাঙিয়ে নকপ্লাইংখা আচুকথাই কাইথাম বাতাইনাই রক চংলাইরিয়ানি বাকি চংগরি মঠাকজাক তনি জাকা চংমরি কমিশনি পাইথা ককথমতৈ সাইমান জাকা যতই আচুকথাই ব্রীছাই বারা চুকুচি ব্রীনি বিশিং তাবুকজরা তিপ্রা মতা আচুকথাই 2988 তা বিজেপি 590টা সিপিআইএম 52টা আইপিএফ 20টা কংগ্রেস 10টা তাই নির্দল বাতাইনে রক যতই 119টা আচুকথাই কপ্লাইংখা চন্দ্রীপুর ব্লকনি ভিলেজ কমিটি কাই ব্রীনি আচুকথাই নৈচি চুকুনি বিশিং কাইচি ছিনিও তিপ্রা মথানি বাতাইনের কপ্লাইংকা কবনি আচুকথাই কাইচি নুইও বিজেপিনি বাতাইনের কপ্লাইংকা গুরনগর ব্লকনি ভিলেজ কমিটিনি আচুকথাই নৈচিবানি বিশিং কাইচার আচুকথাই বিজেপি কপ্লাইংকা আচুকথাই কাইচিও কংগ্রেস তাই কাইসিনুও তিপ্রা মথা কপ্লাইংকা সালগ্রা হাঙ্কর পোয়াংবারি ব্লকনি ভিলেজ কমিটি কাইথামনি বিশিং কাইনিয় তিপ্রা মঠা তাই কাইছ বিজেপি কপ্লাইংখা রূপাইছরি ব্লকনি ভিলেজ কমিটি কাইচিচারনি বিশিং কাইছাও বাতাইয়ান কপ্লাইংখা তিপ্রা মঠা বোটঙ্কা কাইচিছিনি ভিলেজ কমিটিও আর তিপ্রা মথা কাইচিছা তাই বিজেপি কাইডক ভিলেজ কমিটিও কপ্লাইংখা রাজনগর ব্লকনি কাইছা সচুক ভিলেজ কমিটি তৃষ্ণা ও গবাংমা আচুক থাইন বিজেপি কপ্লাইংখা ভারত চন্দ্রনগর ব্লকনি কাইছা ভিলেজ কমিটি কাছারি আর পি এফ কপ্লাইংখা তিপ্রা মঠা রিসিমুখ ব্লকনি কাইচার ভিলেজ কমিটিনি বিশিং কাইব্রীয় তিপ্রা মঠা তাই কাইব্রীয় বিজেপি কপ্লাইংখা জুলাইবাড়ি ব্লকনি কাইচি ভিলেজ কমিটিনি বিশিং পূর্ব পিলাক ভিলেজ কমিটি নাচুকথাই কাইচুকুও তিপ্রা

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আট বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন। আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্প বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে। ত্রিপুরা জুড়ে চলেছে আয়ুষ্মান।

সাহায্যে নিজেই তৈরি করতে পারেন আপনার আয়ুষ্মান কার্ড। স্বাস্থ্য সুরক্ষা সবার অধিকার, আয়ুষ্মান হোক প্রতিটি পরিবার। আরো জানতে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 অথবা 1-800-345-3797 নম্বরে যোগাযোগ করুন। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ভিলেজ কমিটি নির্বাচনে ভোট গণনা চলছে, সিংহভাগ আসনে জয়ী হয়েছে ত্রিপুরা মাথা দলের প্রার্থীরা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আসন্ন দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও সুইজারল্যান্ড উভয়ই গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। ইস্ট জোন ব্লাইন্ড ক্রিকেটে চ্যাম্পিয়ন হল উড়িষ্যা। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা আজ সকাল 8টা থেকে শুরু হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এখনও বহু আসনে ভোট গণনা চলছে। 587টি ভিলেজ কমিটির 4,597টি আসনের নির্বাচনে ইতিপূর্বে 1,640টি আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়। কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় 3টি আসনে নির্বাচন স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে, মোট 4,594টি আসনের মধ্যে এখনও পর্যন্ত ঘোষিত 3,840টি আসনে তীব্রামতা 3,030টি আসন, বিজেপি 603টি আসন, সিপিআইএমএ 53টি, আইবিএফটি 20টি, কংগ্রেস 10টি এবং নির্দল প্রার্থীরা মোট 124টি আসনে জয়ী হয়েছেন। চণ্ডীপুর ব্লকের 4টি ভিলেজ কমিটির 29টি আসনের ভোট গণনা অনুষ্ঠিত হয় স্থানীয় সিঙ্গিরবিল হাইস্কুল গণনা কেন্দ্রে। প্রকাশিত ফলাফলে যা দেখা যায়, 29টি আসনের মধ্যে 17টি আসনে বিজয়ী হয়েছেন তীব্রামতা দলের প্রার্থীরা, বাকি 12টি আসন গেছে বিজেপি প্রার্থীদের অনুকূলে। গৌরনগর ব্লকের ভোট গণনা করা হয় কৈলাসহরের চিনিবাগান হাইস্কুলের গণনা কেন্দ্রে। মোট 25টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে 8টি আসন, কংগ্রেসের অনুকূলে গেছে 10টি আসন, তীব্রামতা পেয়েছে 7টি আসন। দক্ষিণ জেলায় পুয়াংবাড়ি ব্লকে 3টি ভিলেজ কমিটির মধ্যে 2টিতে তীব্রামাথা ও 1টিতে বিজেপি জয়লাভ করেছে। রূপাইচড়ি ব্লকের 18টি ভিলেজ কমিটির মধ্যে 1টি বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করে তীব্রামাথা। ভোট হয় 17টি ভিলেজ কমিটিতে, এক্ষেত্রে তীব্রামাথা 11টি ও ভিলেজ বিজেপি 6টি ভিলেজ কমিটি জয়লাভ করেছে। রাজনগর ব্লকের একমাত্র ভিলেজ কমিটি তৃষ্ণায় সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে বিজেপি। ভারতচন্দ্রনগর ব্লকের 1টি ভিলেজ কমিটি কাঁসারি আর পিএফ এ জয়ী হয়েছে তীব্রামাথা। ঋষ্যমুখ ব্লকের 8টি ভিলেজ কমিটির মধ্যে 4টি তীব্রামাথা ও 4টিতে বিজেপি জয়লাভ করেছে। জোলাইবাড়ি ব্লকের 10টি ভিলেজ কমিটির মধ্যে পূর্ব পিলাক ভিলেজ কমিটির 9টি আসনেই তীব্রামাথার প্রার্থীরা জয়লাভ করেছে। কলসিমুখ ভিলেজ কমিটির 5টি আসনে বিজেপি ও 4টিতে ও তীব্রামাথা। কলসিমুখ ভিলেজ কমিটির 5টি আসনে বিজেপি ও 4টিতে তীব্রামাথা জয়লাভ করেছে। কলসি ভিলেজ কমিটির 4টি আসন বিজেপি ও 4টিতে তীব্রামাথা ও 1টিতে নির্দল প্রার্থী জয়লাভ করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আজ আগরতলায় টাউন বর্দোয়ালি বিজেপি মণ্ডলের উদ্যোগে গান্ধীঘাটে পুর নিগমের 32 নম্বর ওয়ার্ড অফিসে আয়োজিত বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করে তিনি একথা বলেন। তিনি বলেন, সরকার সমাজের শেষ প্রান্তে থাকা জনগণের কাছে সরকারি সুযোগ সুবিধা উন্নয়নের সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও সুইজারল্যান্ড উভয়ই গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। আজ নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি গাই পারমেলিনের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে ভারত ও সুইজারল্যান্ড যৌথভাবে কাজ করে যাবে। ইউক্রেন হোক কিংবা পশ্চিম এশিয়া শান্তি প্রতিষ্ঠার প্রতিটি ইতিবাচক প্রচেষ্টাকেই ভারত সমর্থন জানিয়েছে। ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জগুলির সমাধানের জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সংস্কার প্রয়োজন। প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কই এই দুই দেশের অংশীদারিত্বে সবচেয়ে বড় শক্তি। মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি পার্টনারশিপ এগ্রিমেন্ট এবং ইয়াং প্রফেশনালস এগ্রিমেন্টের ফলে সুইজারল্যান্ডে ভারতীয় শিক্ষার্থী, গবেষক, পেশাজীবী ও তরুণদের জন্য অনেক নতুন সুযোগ সৃষ্টি হবে।
1: সুইজারল্যান্ড মে যোগ আর আয়ুর্বেদ কি বাড়তি হুই লোকপ্রিয়তা কো দেখতে হুয়ে আজ হমনে ইন ক্ষেত্রোঁ মে সহযোগ প্রগাঢ় করনে পর ভি সার্থক চর্চা কি। পিপল টু পিপল টাইজ হমারি পার্টনারশিপ কি সবসে বড়ি তাকত হ্যায়। আজ হুয়ে মাইগ্রেশন আর মোবিলিটি পার্টনারশিপ এগ্রিমেন্ট আর

0: यंग प्रोफेशनल्स एग्रीमेंट से भारत के स्टूडेंट्स, रिसर्चर्स, प्रोफेशनल्स और युवाओं के लिए स्विट्जरलैंड में कई नए अवसर खुलेंगे।
1: प्रधानमंत्री श्री मोदी आज नतून दिल्ली हैदराबाद हाउसे स्विट्जरलैंडे राष्ट्रपति गाई पारमेलिनेर संगे द्विपाक्षिक बैठक करें। भारत और स्विट्जरलैंडर मध्य आज एकाधिक क्षेत्र समझौता चुक्ति स्वाक्षरित है। মানবিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সাধনা শৃঙ্খলা 2026 দ্বিতীয় আঞ্চলিক কর্মশালা আগামী 9 অক্টোবর আসামের গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। কর্মশালার উদ্বোধন করবেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এই কর্মশালায় আসাম সহ উত্তর পূর্বের 8টি রাজ্যের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। কর্মশালায় বিভিন্ন সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রধান ও বিষয়ভিত্তিক বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করবেন। স্বাধীনতার পর আজ এই প্রথম আপার আসামের ডিব্রুগড় থেকে আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজ বাংলাদেশের ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। ডিব্রুগড়ের বগিবিল টার্মিনাল থেকে 540 মেট্রিক টন মিথানল নিয়ে জাহাজটি বাংলাদেশে ঢাকার পাঙ্গাও বন্দরে পৌঁছবে। কেন্দ্রীয় বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বগিবিল থেকে DLB পাটকাই জাহাজটির যাত্রার সূচনা করেন। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এয়ার। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা থেকে দেশসেবার মন্ত্রে দীক্ষিত হয়ে একনিষ্ঠ দায়বদ্ধতায় জনসেবার 25 বছর পূর্ণ করেছেন। সেবা ও সুশাসনের ভাবনায় কেন্দ্রীয় সরকার 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জনে নিরলস কাজ করে যাচ্ছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই নিষ্ঠা সর্বস্তরের মানুষের জীবনযাত্রায় রূপান্তর ঘটাচ্ছে। এই বিশেষ ধারাবাহিক জনসভা থেকে দেশসেবাতে মাই গভ প্ল্যাটফর্মের মাধ্যমে বাস্তবায়িত হতে থাকে ওয়াক অফ সংস্কার 2025 নিয়ে শুনুন আজকের প্রতিবেদন।
2: ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা ও প্রশাসনকে আরও স্বচ্ছ এবং কার্যকর করার লক্ষ্যে 2025 সালে ওয়াকফ আইনে একাধিক পরিবর্তন আনা হয়। সংস্কারের অন্যতম লক্ষ্য হল ওয়াকফ সম্পত্তির নথিভুক্তিকরণ ও পরিচালনা ব্যবস্থাকে আরও সুসংগঠিত করা। এর পাশাপাশি প্রযুক্তির ব্যবহার বাড়ানো, রেকর্ডের ডিজিটাল ব্যবস্থাপনা এবং ওয়াকফ সম্পত্তির প্রশাসনে স্বচ্ছতা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় ওয়াকফ সম্পত্তি পরিচালনার ক্ষেত্রে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন অডিট, অবদান এবং মামলা সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার মতো ব্যবস্থার কথা বলা হয়েছে। পারিবারিক ওয়াকফের ক্ষেত্রে মহিলাদের উত্তরাধিকারের অধিকারের বিষয়টিও গুরুত্ব পেয়েছে বলে নিজের খুশির কথা জানালেন ঊনকোটি জেলার বিশিষ্ট সমাজসেবিকা বিলকিস জাহান।
3: ওয়াকফ বোর্ডের যে বিলগুলো রয়েছে সেগুলোকে এমনিতেই কাজ করা হতো, কিন্তু তার পরিবর্তন করে আজকে ডিজিটাল করা হয়েছে। নারীদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এই আওতায় এনেছেন, সেটা ওয়াকফ বোর্ডের মধ্য দিয়ে। নতুন করে আবার যেটা শুরু হয়েছে সেটা হলো অডিট। আগে আমরা দেখেছি যে ওয়াকফ যে সম্পত্তি গুলো ছিল সেগুলো মানুষের দখলে ছিল, সরকার থেকে মানুষ সুবিধা নিয়েছেন এবং ওয়াকফের যে সম্পত্তি গুলা ছিল সেগুলো মানুষের দখলে গিয়েছিল, সেগুলোকে অডিট করে নতুন করে আবার সেগুলোকে তোলার চেষ্টা করেছেন আমাদের প্রধানমন্ত্রী।
2: সরকারের বক্তব্য অনুযায়ী এই পরিবর্তনগুলির লক্ষ্য ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় জবাবদিহি ও দক্ষতা বাড়ানো এবং সম্পত্তির ব্যবহারকে আরও কার্যকর করা। ওয়াকফ সংস্কার 2025 তাই প্রশাসনিক কাঠামো, প্রযুক্তি এবং সম্পত্তি ব্যবস্থাপনায় পরিবর্তনের উপর গুরুত্ব দিয়েছে। ঊনকোটি জেলা থেকে অনুপম ভট্টাচার্য, সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।
1: পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আজ মোহনপুর মহকুমার গোপালনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জনশুনানি শিবিরের আয়োজন করা হয়। জনসংযোগ থেকে জনসভা অভিযানের অঙ্গ হিসেবে আয়োজিত এই শিবিরে জেলাশাসক ডক্টর বিশাল কুমার স্থানীয় জনগণের সঙ্গে মত বিনিময় করেন এবং তিনি জনগণের বিভিন্ন অভিযোগ সমস্যা সম্পর্কে অবহিত হন। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। উদয়পুরে অনুষ্ঠিত শারদীয়া ইস্ট জোন ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট 2026-এর ফাইনালে বিহারকে 5 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ওড়িশা। প্রথমে ব্যাট করে বিহার 9 উইকেটে 110 রান করে, জবাবে ওড়িশা 13 ওভার 4 বলে 5 উইকেট হারিয়ে 114 রান।

0: তুলে জয় নিশ্চিত করে। রানার্স আপ হয়েছে বিহার এবং তৃতীয় স্থান অধিকার করেছে ঝাড়খণ্ড। টুর্নামেন্টের ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন লাল প্রসাদ সরেন, ব্লক এর সেরা খেলোয়াড় গৌতম কুমার সিং এবং ব্লক তিনের সেরা খেলোয়াড় সঞ্জীব কেরকেটা। দেশের ছটি রাজ্যের দল নিয়ে এই দুই গ্রুপে মোট দশটি ম্যাচ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও কৃতি খেলোয়াড়দের হাতে মোট ২০টি পুরস্কার তুলে দেওয়া হয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। ভিলেজ কমিটি নির্বাচনে ভোট গণনা চলছে। সিংহবাগ আসনে জয়ী হয়েছে তিব্রা মাথা দলের প্রার্থীরা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ বলেছেন, আসন্ন দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও সুইজারল্যান্ড উভয়ই গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। ইস্ট জোন ব্লাইন্ড ক্রিকেটে চ্যাম্পিয়ন হল ওড়িশা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৭:৩৫।
1: এতক্ষণ পর্যায়ক্রমে কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে সম্প্রচারিত সংবাদ শুনলেন আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ১০৩.২ মেগাহার্জে আকাশবাণীর কৈলাসহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: ইন্স্যুরেন্সের কিছু গল্প।
1: সময় 11:05। প্রতিদিনের মতোই মেরিয়ান্টি সোসাইটির কুকুরদের বিস্কিট খাইয়ে বাড়ি ফিরলেন। রেখামাসি এসে ঘরও মুছছেন। হঠাৎই মেরিয়ান্টির পা ভেজা মেঝেতে পিছলে গেল আর মেরি বিস্কিটের মতোই ওনার হাড়ও ভাঙলো। হসপিটালের বিশাল বিল দেখে মেরিয়ান্টি ভয় পেলেন না, বরং হেসে বললেন, আচ্ছা কিয়া, হেলথ ইন্স্যুরেন্স লিয়া, এবার বিল হেলথ ইন্স্যুরেন্স কভার করবে।
0: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India.
2: আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া।
3: আরবিআই এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। আরবিআই একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: আকাশবাণী গোলা শহর, এখন শুরু হচ্ছে শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আজকে পড়াশোনায় উপস্থিত আছেন শিক্ষিকা শ্রীমতী দেবাদ্রিতা দেব, বিষয় ইংরেজি, দশম শ্রেণীর গদ্য চ্যাপ্টার ভোলি।
1: তোমার নামে কি তোমার পরিচয়, না তোমার পরিচয় তোমার নাম থেকে অনেক বড়? যদি তোমাকে একটা দুর্বল নাম দেওয়া হয় আর যদি তুমি সাহস করে তোমার পরিচয় বানিয়ে নাও, আজ আমরা এমন একটা মেয়ের গল্প পড়ব যার নাম ছিল সুলেখা, কিন্তু সবাই ওকে ভোলি নামেই জানত, যার অর্থ হল সিম্পলটন। The stories of that bully-like girl becoming a self-confident and self-respecting woman. The story

is of that darkness which was removed by the light of education. Hello students, welcome to your English class. Today I am going to start a class on the 8th chapter of your class 10 syllabus from the book Footprints Without Feet, titled as Bholi, written by K.A. Abbas. তো গল্পটা শুরু করার আগে আমি কে এ আব্বাস সম্বন্ধে কয়েকটা লাইন বলছি। কে এ আব্বাস ওয়াজ এ রিনাউন্ড ইন্ডিয়ান ফিল্ম ডাইরেক্টর, স্ক্রিন রাইটার, নভেলিস্ট অ্যান্ড জার্নালিস্ট হু রোট ইন উর্দু, হিন্দি অ্যান্ড ইংলিশ। উনি ফেমাস ছিলেন সোশিয়াল রিয়েলিজম এবং উনি একজন কি ফিগার ছিলেন ইন্ডিয়ান পিপল অফ থিয়েটার অ্যাসোসিয়েশনের। সো আজকে আমরা ভোলি চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। তো ভোলি চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা ভোলির সেন্ট্রাল আইডিয়াটা নিয়ে কয়েকটা কথা বলবো। তো ভোলি ইজ এ শর্ট স্টোরি অফ এ লিটিল গার্ল হু ফেলস টু ডেভেলপ সেলফ কনফিডেন্স বিকজ অফ হার আগলি লুকস অ্যান্ড প্যারেন্টস অ্যাটিটিউড টুয়ার্ডস হার। দ্য স্টোরি হিন্টস হাউ ফ্যামিলি সাপোর্ট ইজ এসেনশিয়াল ফর প্রপার চাইল্ড ডেভেলপমেন্ট। লেটার In the story, after getting education and encouragement from her teacher, she became very confident and was able to raise her voice against violence. So, story ta chotto ekta me Bholi ke niye. Bholi chotto ekta grame thakto. Tar naam chilo Sulekha. Poroborti shomoy take Bholi namei shobai janto. ভুলি কথাটার অর্থ হল সিম্পলটন। গল্পটা শুরু হয় সুলেখা নামের এক ছোট্ট মেয়ে পরিচয়ের মাধ্যমে। বোকা হওয়ার কারণে তাকে ভুলি বলে ডাকা হতো। এর কারণ ছিল শৈশবে এক আঘাতের ফলে তার মস্তিষ্কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সে তোতলাতো এবং তার মুখে বসন্তের দাগ ছিল, যা দুই বছর বয়সে গুটি বসন্ত হওয়ার কারণে হয়েছিল। সে সবার কাছে হাসির পাত্রী ছিল। তার বাবা রামলাল একজন নম্বরদার ছিলেন। তার তিন ছেলে ও চার মেয়ে ছিল। ভোলি ছিল সবার ছোট। রামলাল তাকে নিয়ে সব সময় চিন্তিত থাকতেন, কারণ তার কুৎসিত চেহারা আর বোকা মনের জন্য তার বিয়ে দেওয়া অসম্ভব বলে মনে হতো। একদিন তহসিলদার একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করতে তাদের গ্রামে আসেন। তিনি রামলালকে তার মেয়েদের স্কুলে পাঠানোর জন্য রাজি করান। রামলালের স্ত্রী ভোলিকে স্কুলে পাঠানোর পরামর্শ দেন, যদিও তিনি মেয়েদের স্কুলে পাঠানোর বিপক্ষে ছিলেন, কারণ তার মতে কোনো ছেলেই এমন মেয়েকে বিয়ে করবে না যে স্কুলে যায়। তিনি যুক্তি দেখান যে যেহেতু ভোলির বিয়ের কোনো সম্ভাবনা নেই, তাই সে স্কুলে যেতে পারে। শুরুতে ভোলি বাড়ি ছেড়ে যেতে ভয় পেত, কিন্তু জীবনে প্রথমবারের মতো যখন তাকে সাজানো হলো এবং তার চুল ধুয়ে তেল দেওয়া হলো, তখন তার মনে হলো সে আরও ভালো কোনো জায়গায় যাচ্ছে। স্কুলে যাবার সময় রামলাল তার হাত ধরে তাকে স্কুলে নিয়ে যাচ্ছিল। সেই সময় ভোলির মনে হয়েছিল যে কিছুদিন আগে তাদের বাড়িতে একটা গরু, যাকে খুব সুন্দর করে স্নান করিয়ে স্কুলে কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল, তারপর আর তাকে ফিরিয়ে আনা হয়নি। তো তার কথা তার তখন সেই সময়ে মনে পড়ে গেল। তো ভোলি প্রথম দিকে খুব ইতস্তত বোধ করলো। সে যেতে চাইল না তার বাবার সঙ্গে, কিন্তু সে বাবার সঙ্গে যখন আলটিমেটলি স্কুলে গিয়ে পৌঁছল, তখন স্কুলে তার একজন শিক্ষিকার সাথে দেখা হলো, যিনি তার প্রতি খুব দয়ালু ও নম্র ছিলেন। তিনি তাকে পড়াশোনা করতে এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলতে উৎসাহিত করলেন। এতে ভোলির মনে আশার সঞ্চার হল এবং সে প্রতিদিন স্কুলে যেতে শুরু করল। বছর কেটে গেল এবং তার গ্রামটি একটি ছোট্ট শহরে পরিণত হল, যেখানে একটি সুতির কল
একটি সিনেমা হল এবং প্রাথমিক

বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার মতো কিছু সুযোগ সুবিধা তৈরি হল। একদিন ভোলির বাবা মা তাকে একজন খোড়া বৃদ্ধের সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, যিনি বিধবা ছিলেন কিন্তু ধনী ছিলেন এবং কোনো যৌতুক দাবি করেননি। তারা এটিকে তাদের বাবা মায়ের বোবা মেয়ের জন্য সেরা বিয়ের প্রস্তাব বলে মনে করলেন এবং তার বিয়ে ঠিক করলেন। বিয়ের দিন বর মহা ধুমধাম করে এলো, যা দেখে রামলাল আনন্দে ভরে গেল, রামলালের চোখ আনন্দে ভরে গেল। বর দেখতে পেল যে ভোলির মুখে বসন্তের দাগ আছে এবং তাকে বিয়ে করার বিনিময়ে যৌতুক দাবি করল। সে 5,000 টাকা দাবি করল। রামলাল ক্ষমা ভিক্ষা করলেন এবং এমনকি বিশ্বম্বরের পায়ে নিজের পাগড়িও রাখলেন, কিন্তু বিশ্বম্বরনাথ রাজি হলেন না। নিজের পরিবারের সম্মান এবং মেয়ের বিয়ে দুটোই বাঁচাতে রামলালকে টাকাটা দিতেই হলো। ভোলি এসব সহ্য করতে পারল না এবং একজন লোভী বৃদ্ধকে বিয়ে করতে অস্বীকার করল। লোকেরা তাকে নির্লজ্জ বলে অভিযুক্ত করল। বরযাত্রীরা ফিরে এলো, ভোলির বিয়ে না হয়েই বিবাহ অনুষ্ঠান শেষ হলো। তার বাবা শোকে মুহ্যমান হয়ে বললেন যে এখন আর কেউ তোকে বিয়ে করবে না, ভবিষ্যতে কি করবে, সে কি করবে? এর উত্তরে সে বলল যে তার বাবা মা বৃদ্ধ হলে সে তাদের যত্ন নেবে এবং নিজের স্কুলেই পড়াবে। তার শিক্ষক, যিনি চুপচাপ এই সব কিছু দেখেছিলেন, তার এই সিদ্ধান্তে গর্ববোধ করলেন। তো গল্পটা সত্যি খুব সুন্দর একটি গল্প। এই গল্পটা আমাদের শেখায় কিভাবে অল্প ভালোবাসা, অল্প এনকারেজমেন্ট এবং প্রকৃত শিক্ষা ক্যান শেপ এ ব্রোকেন পার্সন্স লাইফ। সো গল্পটা থেকে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারি একটা শিক্ষকের স্পর্শে একটা ভোলি নামক একটি ছোট্ট মেয়ের জীবনটা কত সুন্দর করে পরিবর্তন হয়ে গেল। তাহলে এই গল্পটিতে আমরা মেইন যে ক্যারেক্টারগুলো পাই সেগুলো হলো ভোলি, তার বাবা রামলাল এবং দ্য টিচার, দ্য মেইন ক্যারেক্টার হু চেঞ্জেস ভোলিজ লাইফ। এতক্ষণ আমরা যে গল্পটা পড়লাম সেখানে আমরা বুঝতে পেরেছি যে সেই সময় যে সমাজ ব্যবস্থা ছিল সেখানে মেয়েদের পড়াশোনাটাকে ততটা ইম্পর্টেন্স দেওয়া হতো না। সেখানে সেই ক্ষেত্রে একটা কথা বলতে হয়, রামলালের টোটাল 7 জন ছেলে ছিলেন, 7 জন বাচ্চা ছিলেন, যেখানে 3 জন ছেলে এবং 4 জন মেয়ে ছিলেন। সেখানে ছেলেদের কিন্তু উনি পড়াশোনার জন্য শহরে পাঠিয়ে দিয়েছিলেন, ওয়্যারেজ বড় মেয়ে এবং মেঝ মেয়ে দুজনকেই অল্প বয়সেই তিনি বিয়ে দিয়ে দিয়েছিলেন। তো আর বাকি যে 2 মেয়ে ছিল তার মধ্যে ভোলি ছিল সবচেয়ে ছোট, এবং তার যে আগের যে মেয়েটি ছিল তার জন্য, যার নাম ছিল চম্পা, তার বিয়ের কথা তিনি ভাবছিলেন। এবং ভোলিকে যেহেতু উনি জানতেন যে ভোলিকে বিয়ে দিতে পারবেন না, সেই কারণে উনি ভোলিকে স্কুলে পাঠিয়েছিলেন। সেই সময় সমাজ ব্যবস্থাটা এমনই ছিল যে তখন সবাই মনে করত যে মেয়েরা স্কুলে যাবে তাদের কেউ বিয়ে করবে না, দ্যাট মিন্স শিক্ষিত মেয়েদের বিয়ে হবে না। সেই কারণে ভোলির মা কিন্তু স্ট্রংলি প্রোটেস্ট করেছিল যখন ভোলির বাবা এসে বলেছিল ভোলিকে স্কুলে পাঠানোর জন্য। যাই হোক, ভোলি স্কুলে যাওয়ার পর ভোলির খুব সুন্দর একটা পরিবর্তন এলো। একজন শিক্ষিকার সংস্পর্শে এলে, একজন শিক্ষিকার সংস্পর্শে এলে একটা বাচ্চার যে কত পরিবর্তন হতে পারে সেটা ভোলি গল্প পড়েই আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারি। আমরা বলতে পারি যে ভোলি হ্যাড ফাইনালি গিভেন এ ট্রু মিনিং অফ আর রিয়েল নেম সুলেখা। দ্য স্টোরি

tells us that education is not just about reading books. Education gives us courage and confidence. Education teaches us to stand up for what is right. A good teacher can turn up a small spark into a blazing fire. Ebong seta bholir teacher khub sundor bhabe bholir madhyome amader bujhiye diyechilen. Ebong shesh golper sheshe amra jokhon dekhte pai je bholir biye thik hoyeche sei shomoy bholi kintu tar babar kothatei raji hoye jay. She kono protibad kore na ebong biyer din jokhon bor ashe tokhon ভোলির মুখে যে পকমার্কসগুলো ছিল সেগুলো দেখার পর উনি যৌতুক দাবি করেন এবং যৌতুক দাবি করার পর ভোলির বাবা সেই যৌতুকটা অতি কষ্টে জোগাড় করেন এবং বিশ্বম্বরের পায়ের কাছে এনে রাখেন। সেই সময় ভোলি সব কিছু শুনছিল এবং সব কিছু দেখছিল, কিন্তু সেই সময় পর্যন্ত ভোলি কোনো প্রটেস্ট করেনি। এবার যখন তারকে বরমালা দেয়া, সে যখন তাকে যখন মালা পরানো হবে, তখন ভোলি প্রথম মুখ খুলল। সে বলল বাবাকে যে সে এ বিয়ে করবে না, কোনোভাবেই করবে না। তার বাবা অবাক হয়ে সেদিন সে কিন্তু ভোলি কিন্তু সেদিন আর স্ট্যামারিং করেনি, তোতলায়নি। সেদিন কনফিডেন্টলি সে বলল যে বাবা আমি বিয়ে করব না। তখন তার বাবা, যেহেতু সমাজ ব্যবস্থা ওরকম ছিল, তার বাবা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল। সবাই অবাক হয়ে মুখের দিকে তাকিয়ে রইল, যে মেয়েটা যাকে সবাই ডামকাও হিসাবে জানত, যাকে ভোলি হিসাবে জানত, আজ সে কীভাবে এত কনফিডেন্টলি কথা বলছে। সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। ভোলি স্ট্রংলি প্রোটেস্ট করল, বলল যে আমি কোনোভাবেই বিয়ে করব না। সে তৎক্ষণাৎ তার ওড়না ছুঁড়ে ফেলে দিল, মালাটা সেই জ্বলন্ত আগুনের মধ্যে দিয়ে দিল এবং বলল যে আপনারা ফিরে যান, আমি এ বিয়ে করব না। তার বাবা রাতে যখন তাকে জিজ্ঞেস করল যে ভোলি তুমি কি, তুমি যে বিয়েটা করলে না, তোমার সারা জীবন কিভাবে কাটবে, তখন সে খুব সুন্দর করে বলল যে বাবা মা তোমরা চিন্তা করো না, তোমাদের যখন বয়স হবে তখন আমি তোমাদের দেখব, তোমরা মোটেও চিন্তা করো না সেটা নিয়ে। আর যে স্কুলটায় আমি পড়েছি সেই স্কুলে আমি অন্য বাচ্চাদের পড়াশোনা করাবো, সেখানে আমি শিক্ষা দান করব। ভোলের এই উত্তরে তার শিক্ষিকা সত্যি অবাক হয়ে গেলেন। তার মনে হলো একজন পেইন্টার যেভাবে একটা মাস্টারপিস ড্র করার পর একটা আত্মতৃপ্তি উপলব্ধি করে, সেইভাবে টিচারও আত্মতৃপ্তি উপলব্ধি করল যে উনার হাতে বানানো একটা মাস্টারপিস আজকে কনফিডেন্টলি কিভাবে কথা বলছে সবার সামনে দাঁড়িয়ে। তো আমার মনে হয় যে তোমাদের ভোলির এই ইন্সপিরেশনাল জার্নিটা সত্যি খুব পছন্দ হয়েছে। এবং আমার মনে হয় এই যে ভোলি চ্যাপ্টারটা সত্যি তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এবং এই চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষাতে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। আমি আশা করব আজকে আমি যেভাবে তোমাদের এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করেছি তোমাদের সামনে, তাতে তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা যদি এই চ্যাপ্টারের সেন্ট্রাল আইডিয়া নিয়ে কথা বলি, তাহলে আমাদের বলতে হয় ভোলি ইজ দ্য স্টোরি অফ এ লিটল গার্ল হু ফেলস টু ডেভেলপ সেলফ কনফিডেন্স বিকজ অফ হার আগলি লুকস অ্যান্ড প্যারেন্টস অ্যাটিটিউড টুয়ার্ডস হার। এই স্টোরিটা আমাদের হিন্ট দেয় হাউ ফ্যামিলি সাপোর্ট ইজ এসেনশিয়াল ফর প্রপার চাইল্ড ডেভেলপমেন্ট। সেক্ষেত্রে আমি একটা কথা বলবো যে ভোলির বড় হয়ে ওঠার পিছনে, ভোলি যে বড় হলো সেখানে কিন্তু মা বাবার অনেকটাই গাফিলতি ছিল। মা বাবা কখনোই তাকে সেই ইম্পর্টেন্স দেয়নি। একে তো সে পরিবারের ছোট সন্তান ছিল, তার মধ্যে তার খুব ছোট বয়সে সে বিছানা থেকে পড়ে গিয়েছিল এবং তার মাথার পেছনে একটা আঘাত লেগেছিল।

0: যার কারণে তার কথা বলতে অনেকটাই দেরি হয়ে যায়। 5 বছর বয়সে সে প্রথম কথা বলতে শুরু করে, কিন্তু কথা বলে বললে কি হবে, সে তো স্ট্যামারিং করত, স্ট্যামারিং মানে তোতলাত। তার পরবর্তী ক্ষেত্রে যখন তার মাত্র 2 বছর বয়স হল, তার স্মল পক্স অ্যাটাক হয়েছিল, যার ফলে তার মুখে এবং পুরো বডিতে ব্ল্যাক স্পটস হয়ে গিয়েছিল, এবং বাকি যে বাচ্চারা ছিল সে বাচ্চারা তাকে নিয়ে হাসি ঠাট্টা করত। তো আশা করি তোমাদের গল্পটা পছন্দ হয়েছে। তো আজ এখানেই শেষ করছি।
1: পড়ালেন শিক্ষিকা শ্রীমতী দেবাদৃতা দেব। নমস্কার, ধন্যবাদ। শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা এখানে শেষ হল। অনুষ্ঠানটির সংযোজনায় ছিলেন কথাকলি চৌধুরী।

আকাশবাণী গোলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারই শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চে। মালঞ্চের প্রথম গানখানি শুনুন দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন সোনালী মুখোপাধ্যায়ের কণ্ঠে। শুনছেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ। এবারের শিল্পী নবনীতা চট্টোপাধ্যায়।

এখন দিলিকিন্ন থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণী গোলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণী গোলা শহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে শুনুন আধুনিক বাংলা গান শিল্পী নচিকেতা।

এতক্ষণ শুনলেন আধুনিক বাংলা গান শিল্পী ছিলেন নচিকেতা, আকাশবাণী গোলা শহর। এখন শুরু হচ্ছে শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। আজ এতে শুনবেন কলাপতি রাগে সিতার বাদন, শিল্পী বোধাদিত্য মুখোপাধ্যায়।

এতক্ষণ শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে কলাবতীর আগে সেতার বাদন শুনলেন। শিল্পী ছিলেন বুধাদিত্য মুখোপাধ্যায়। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী গোলা শহর এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: दे सकते हैं।
1: ऐसे लक्षण दिखाई देने पर खुद से दवा न ले, तुरंत नजदीकी अस्पताल या स्वास्थ्य केंद्र जाएं और डॉक्टर की सलाह लें।
0: घर के आसपास जमा पानी साफ करें, अपने आसपास साफ सफाई रखें, मच्छरदानी का इस्तेमाल करें और मच्छरों को पनपने से रोकें।
2: মধ্যে আজ একটি মৌ স্বাক্ষরিত ফর্ম সিক্স নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অভিযোগ খারিজ করেছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্ট বলেছে দেশে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ফর্ম সিক্স এর পরিবর্তনের জন্য কোনো অনুমোদন নির্বাচন কমিশনকে দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গ সহ তিন রাজ্যের পাঁচ বিধানসভা ও অসমের একটি লোকসভা আসনে আগামীকাল উপনির্বাচনে ভোট গ্রহণ, এর জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। আলো নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিক্স নিয়ে তাদের যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন কার্ল ডেইজেরথ, পিটার হেগেমান এবং জর্জ নাগেল। আসছি বিস্তারিত খবরে। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে আজ বিভিন্ন ক্ষেত্রে পাঁচটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইস প্রেসিডেন্ট গাই পারমিলিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর অভিবাসন ও যোগাযোগ, তরুণ কর্মী বিনিময়, পরিবহন প্রযুক্তি ক্ষেত্রের বিকাশ ও সমন্বয়, চিহ্নিত ক্ষেত্রের পরিকাঠামোগত ব্যবস্থাপনা সংক্রান্ত একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। একই সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে উদ্ভাবন এবং শিল্পোদ্যোগ সংক্রান্ত ইচ্ছাপত্র আজ স্বাক্ষরিত হয়েছে। এক যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে সম্পর্কের দায়বদ্ধতা রক্ষায় ইতিবাচক ভূমিকা গ্রহণের জন্য সুইস প্রেসিডেন্ট গাই পারমিলিনের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ভারত গত বছর অক্টোবর মাসে ইউরোপিয়ান মুক্ত বাণিজ্য সংস্থার সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য অর্থনৈতিক সহযোগিতা চুক্তি চালু করেছে। বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান এবং অভিন্ন উন্নয়নের ক্ষেত্রে এটি এক ঐতিহাসিক রূপরেখা বলে উল্লেখ করেন তিনি। শ্রী মোদী বলেন, এই চুক্তির অধীনে আগামী ১৫ বছরে ১,০০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ হবে, তৈরি হবে ১০ লক্ষ প্রত্যক্ষ কর্মসংস্থানের।

0: সুযোগ। প্রধানমন্ত্রী বলেন, উভয় দেশ সামরিক ক্ষমতা হস্তান্তর এবং প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রে নতুন সম্ভাবনার দিকটি খতিয়ে দেখছে, পরমাণু শক্তিতে সহযোগিতা বাড়িয়ে তোলার দিকটিও পর্যালোচনা করছেন তারা।
1: আজ হমনে মিলিটারি এক্সচেঞ্জ আর ডিফেন্স প্রোডাকশন মে সহযোগ কি নই সম্ভাবনাওয়া কি পহচান কি নিউক্লিয়ার এনার্জি মে সহযোগ কো অর প্রগাঢ় করনে পর ভি সহমতি বনি। বারাণসী কা রোপওয়ে, নয়ডা কা জেভর এয়ারপোর্ট আর পাহাড়ি ক্ষেত্র মে রেলওয়ে তথা টানেলিং প্রজেক্ট হমারে ইনফ্রাস্ট্রাকচার সহযোগ কে উজ্জ্বল উদাহরণ হ্যায়। ইস সহযোগ কো সুদৃঢ় করনে কে লিয়ে আজ হমনে ট্রান্সপোর্ট, মোবিলিটি আর ইনফ্রাস্ট্রাকচার পর এগ্রিমেন্ট কিয়া হ্যায়।
0: উল্লেখ্য, প্রেসিডেন্ট পারমেলিন আজ সকালে 3 দিনের সফরে নতুন দিল্লি পৌঁছান। তার সঙ্গে আছেন উচ্চপদস্থ প্রতিনিধি ও বাণিজ্যিক দল। ভারত ও সুইজারল্যান্ড প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা শিল্পের মধ্যে সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে কাজ করবে বলে জানিয়েছে। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চল বিষয়ক সচিব সিবি জর্জ বলেন, সুইজারল্যান্ডের সংস্থাগুলি মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ উৎপাদন এবং উন্নয়নের মাধ্যমে তৈরি হওয়া বিভিন্ন সুযোগ সদ্ব্যবহার করতে পারবে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারত যাতে আন্তর্জাতিক পর্যায়ে এই অঞ্চলের উদ্বেগ ও আশঙ্কার কথা তুলে ধরে, দক্ষিণী বিশ্বের দেশগুলি সেটাই চায়। তিনি আজ নতুন দিল্লিতে 5ম কৌটিল্য অর্থনৈতিক কনক্লেভে ভাষণ দিচ্ছিলেন। ভারত ও বিশ্ব একে অপরের সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত এই আলোচ্য সূচির ওপর বক্তব্য পেশ করেন ডক্টর জয়শঙ্কর। তিনি বলেন, ভারত সবসময়ই দক্ষিণী বিশ্বের দেশগুলির বিভিন্ন সমস্যা, বিশেষত খাদ্য, জ্বালানি, সার ও অর্থনীতি সম্পর্কে উদ্বেগের বিষয়ে বিশ্বকে অবহিত করতে চায়।
2: A lot of the concerns which we voiced were concerns of other people, of other countries. They were also our concerns, but if you look, at the 4F, for example, food, fuel, fertilizer, finance, these were much more the concerns of many global south countries. For us, fuel prices, the cost of fuel has gone up. Our diplomacy has striven very hard to make fuel accessible by increasing the number of sources.
0: ইয়েমেনের সরকার গুরুত্বপূর্ণ বাব আল মান্দেব প্রণালীর কাছে হুথিদের অবস্থান প্রতিহত করতে আজ বিশেষ অভিযান শুরু করেছে। হুথি বিদ্রোহীরা ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আরও কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করার পরই এই পাল্টা অভিযান চালানো হল। সেনাবাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, জায়ান্টস ব্রিগেডের সরকারি বাহিনী তাইজ প্রদেশে ধুবাব জেলায় অগ্রসর হয়েছে। সেখানে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সরকারি বাহিনী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে বলে জানা গেছে। অন্যদিকে হুথি পরিচালিত আল মাসিরা টিভি ধুবাবের দিকে সরকারি বাহিনীর অগ্রসর হওয়ার খবর অস্বীকার করেছে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ ডিব্রুগড় থেকে বাংলাদেশে মিথানল বহনকারী প্রথম আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজের যাত্রা সূচনা করেছেন। এর ফলে প্রায় 80 বছর পর আন্তর্জাতিক বাণিজ্য পথ হিসেবে ব্রহ্মপুত্র নদী পথের পুনরুজ্জীবন ঘটল। খুলে গেল উত্তর পূর্বাঞ্চলের জন্য একটি সরাসরি পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী বাণিজ্য পথ। পশ্চিমবঙ্গে বিমান পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে 2 বছরের মধ্যে আরও 4টি নতুন পূর্ণাঙ্গ বিমানবন্দর গড়ে তোলার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে আজ একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সরকারের উড়ান দুই প্রকল্পে যুক্ত হল। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু নবান্নে আজ এই সংক্রান্ত এক অনুষ্ঠানে জানান, আলিপুরদুয়ারের হাসিমারা ও পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় সিভিল এনক্লেভ, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বিমানবন্দরের সম্প্রসারণ এবং পুরুলিয়ায় নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে। কৃষি, গ্রামীণ পরিকাঠামোর উন্নয়ন, কৃষক কল্যাণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন জাতীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংক নাবার্ডের চেয়ারম্যান ডক্টর সাজি কৃষ্ণন ভি এবং সংস্থার অন্যান্য প্রতিনিধিরা। বৈঠকে রাজ্যে কৃষি ও গ্রামীণ উন্নয়নের বিভিন্ন ক্ষেত্র আলোচিত হয়। আজকের প্রসঙ্গে এবারের আলোচনা, মুক্ত বাণিজ্য চুক্তি ও ভারতের অর্থব্যবস্থার প্রথম পর্ব। নবগ্রাম হীরালাল পাল কলেজের অর্থনীতির অধ্যাপক ডক্টর বিশান সান্যালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ বিভাগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ফর্ম 6 নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অভিযোগ খারিজ করেছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর জন্য ব্যবহৃত ফর্ম 6 এ আইনিভাবে ফর্ম 6 এ

বেআইনিভাবে এবং একতরফাভাবে পরিবর্তন করেছেন বলে এর আগে রাহুল গান্ধী অভিযোগ করেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে কমিশন জানিয়েছে, বিহারে এসআইআর সংক্রান্ত নির্দেশে গত বছরের 24 জুন কমিশনের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী জারি করা হয়েছিল। চলতি বছরের 27 মে দেওয়া রায়ে সুপ্রিম কোর্টও ওই নির্দেশ বহাল রেখেছে। সুপ্রিম কোর্ট বলেছে, দেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ব্যবহৃত ফর্ম 6 এর কোনো পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়নি। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহানার বেঞ্চ সুস্পষ্টভাবে জানিয়েছেন, ফর্ম 6 এর পরিবর্তনের কোনো অনুমোদন সর্বোচ্চ আদালত দেয়নি এবং কে এই পরিবর্তন করেছে সে বিষয়ে নথিপত্র আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সহ 3 রাজ্যের 5 বিধানসভা এবং অসমের 1টি লোকসভা আসনের আগামীকাল উপনির্বাচনে ভোট গ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। এর মধ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা আসন ছাড়াও তামিলনাড়ুর মাদুরান্তকাম এবং ধারাপুরম, পুদুচেরির থাট্টানচাভাডি এবং অসমের নওগাঁ লোকসভা আসন রয়েছে। ভোট গ্রহণ শুরু হবে 7:00, চলবে 6টা পর্যন্ত। উত্তরপ্রদেশে আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য বিজেপি 8 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলের তরফ থেকে ধরমপাল সিং, রাধাকান্ত ওঝা, প্রকাশ পাল, বিদ্যাসাগর সোনকার, গোপীকৃষ্ণা পাণ্ডে, প্রিয়াঙ্কা সিং রাওয়াত, রামপ্রতাপ সিং চৌহান এবং শ্রুতি নাগারওয়ালকে প্রার্থী করা হয়েছে। শারীরবিদ্যা বা চিকিৎসা বিজ্ঞানে 2026 সালে নোবেল পুরস্কার পেলেন কার্ল ডেইজেরথ, পিটার হেগেমান এবং জর্জ নাগেল। আলো নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিক্স নিয়ে তাদের যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়েছে। অপটোজেনেটিক্স এমন এক প্রযুক্তি যা মস্তিষ্কের কার্যকলাপ নিয়ে গবেষণায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। সুইডেনের স্টকহোমে ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি আজ এই পুরস্কার ঘোষণা করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে আজ বিভিন্ন ক্ষেত্রে 5টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। প্রায় 80 বছর পর আন্তর্জাতিক বাণিজ্য পথ হিসেবে ব্রহ্মপুত্র নদীপথ দিয়ে বাংলাদেশে মিথানল বহনকারী প্রথম আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজের যাত্রার সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গ সহ 3 রাজ্যের 5 বিধানসভা ও অসমের 1টি লোকসভা আসনে আগামীকাল উপনির্বাচনে ভোট গ্রহণ। খবর পড়া আজকের মতো শেষ হলো।

এতক্ষণ কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রেলে করে শোনানো হল। আকাশবাণী কৈলা শহর। এখন শুনুন দেশাত্মবোধক গান, পরিবেশনায় ক্যালকাটা ইয়ুথ কয়ার।

এতক্ষণ দিল্লিগিন্ন থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রেলে করে শোনানো হলো আকাশবাণী কোলা শহর। এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 6 অক্টোবর মঙ্গলবার আমাদের অধিবেশন শুরু হবে 5:55। ভোর 6:02 অমৃতবাণীতে শুনবেন ভগিনী নিবেদিতার রচনা থেকে পাঠ। 6:07 শুনবেন দেশাত্মবোধক গান। 6:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রেলে করে শোনানো হবে। 7:00 শুনবেন সুপ্রভাত। 7:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। ৭:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। 7:35 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরুক সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 8:00 সমাচার প্রভাত। 8:15 মর্নিং নিউজ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:30 উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:40 শুনবেন আধুনিক বাংলা গান। 9:00 হিন্দি নিউজ বুলেটিন এবং 9:05 ইংলিশ নিউজ বুলেটিন রিলে করে শোনানো হবে। 9:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 11:00 সরাসরি ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। 12:05 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 12:30 বিভিন্ন শিল্পী কণ্ঠে নজরুলগীতি। 1:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 শুনবেন বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। 1:30 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 1:40 শুনবেন আধুনিক বাংলা গান। 12:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 শুনবেন লোকগীতি। 2:30 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 3:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। এর অব্যবহিত পরে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 4:20 শুনবেন এমপ্লয়মেন্ট নিউজ বা রোজগার।

বার্তা সমাচার। এর অব্যবহিত পরে আবার মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। সন্ধ্যে ছটায় খড়গৃহস্থিতে শুনবেন কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার এবং 6:30 কিষাণ বাণীতে শুনবেন কৃষি আলোচনা। 7টায় আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককপুরিক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককপুরুক সংবাদ এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 8:10 শুনবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, বিষয় দশম শ্রেণীর ইংরেজি। 8:30 ভয়েস মিল অনুষ্ঠান খিতবাহার। 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন গজল। 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান। 10টায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আগামীকালকের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে 4:55। স্টুডিও ঘড়িতে এখন সময় 10:35। শুভরাত্রি, জয় হিন্দ।